আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার, 14ই শ্রাবণ, 1948 শকাব্দ, 19শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 5ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:17 হয়ে 2 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হলো অমৃতবাণী। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

মহর্ষি বাল্মীকি তপনিরত স্বাধ্যায় সম্পন্ন বেদবিদগণের অগ্রগণ্য মুনিবর নারদকে সম্বোধন পূর্বক কহিলেন, হে দেবর্ষি, এক্ষণে এই পৃথিবীতে কোন ব্যক্তি গুণবান, বিদ্বান, মহাবলপরাক্রান্ত, মহাত্মা, ধর্মপরায়ণ, সত্যবাদী, কৃতজ্ঞ, দৃঢ়ব্রত এবং সচ্চরিত্র? কোন ব্যক্তি সকল প্রাণীর হিত সাধন করিয়া থাকেন? কোন ব্যক্তি লোকব্যবহারে কুশল, অদ্বিতীয় চতুর ও প্রিয়দর্শন? কোন ব্যক্তি বা ক্রোধ এবং অসূয়ার বশবর্তী নহে? যুদ্ধক্ষেত্রে ক্রোধাবিষ্ট হইলে কাহাকে দেখিয়া দেবতারাও ভীত হন? হে তপোদন, পৃথিবীতে এইরূপ গুণসম্পন্ন মনুষ্য কে আছেন আপনি তাহা জানেন, এখনই বলুন, শুনিতে আমার একান্ত কৌতূহল উপস্থিত হইয়াছে। ত্রিকালদর্শী মহর্ষি নারদ বাল্মীকির বাক্য শ্রবণ করিয়া তাহাকে সম্ভাষণ পূর্বক পুলকিত মনে কহিলেন, হে তাপস, তুমি যে সমস্ত গুণের কথা উল্লেখ করিলে তৎসমুদায় সামান্য মনুষ্যের নিতান্ত সুলভ নয়। যা হোক, এইরূপ গুণবান মনুষ্য এই পৃথিবীতে কে আছেন এক্ষণে আমি তাহা স্মরণ করিয়া কহিতেছি, শ্রবণ করো।

0: ऐश्वर्यवृत्या महीपति राम नाम इक्ष्वाकु वंशीय एक महावीर आछेन जिनि सर्वसुलक्षण युक्त सर्वांगे सुंदर अतिशय बुद्धिमान सद्वक्ता तिनि धर्मज्ञ सत्य प्रतिज्ञ विनीत अनीति परायण तहां चरित्र अति पवित्र तिनि यशस्वी ज्ञानवान जीवलोके प्रतिपालक वर्णाश्रम धर्म असरण रक्षक तिनि सर्वशास्त्रज्ञ धैर्यशील जितेन्द्रिय সকলেই তাহার প্রতি প্রীতি প্রদর্শন করিয়া থাকেন। নদী সকল যেমন মহাসাগরকে সেবা করে, সেইরূপ সাধুগণ সততই তাহার সেবা করিয়া থাকে। শত্রু মিত্রের প্রতি সমদর্শী অতিশয় প্রিয়দর্শন সেই কৌশলানন্দন লৌকপূজিত রাম গাম্ভীর্য সমুদ্রের ন্যায়, ধৈর্য হিমাচলের ন্যায়, বলবীর্য বিষ্ণুর ন্যায়, সৌন্দর্য চন্দ্রের ন্যায়, ক্ষমায় পৃথিবীর ন্যায়, ক্রোধে যুগান্তকালীন অগ্নির ন্যায়। তিনি রাজা দশরথী সর্বজ্যেষ্ঠ ও গুণশ্রেষ্ঠ পুত্র মণিপাল দশরথ সেই সর্বগুণসম্পন্ন প্রজাহিত শ্রীরামকে প্রজাগণের হিতার্থে যৌবরাজ্য অভিষেক করিতে অভিলাষী হইয়াছিলেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন বাল্মীকি রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 9টায় দিল্লি কেন্দ্রের প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11টাতে রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত 12:30, 1টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ বেলা 1:30, 1:40 ককবরক গান, 2টাতে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 রয়েছে মনসামঙ্গল, 3টাতে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:05 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 6টায় ঘর গৃহস্থির আসর, 6:30 রয়েছে মনসামঙ্গল, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 রয়েছে রাগ প্রধান গান মিক্স মেলোডিজ, 8:30, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, লোকগীতি শুনবেন 9:15, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন, 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে, শুনলেন আজকের দিনের অনুষ্ঠান সূচি।

নীল আর্মস্ট্রং, মার্কিন মহাকাশচারী এবং চাঁদের মাটিতে প্রথম পা রাখা মানব আজকের দিনে জন্মগ্রহণ করেন, 1930 খ্রিস্টাব্দের 5 আগস্ট। শেখ কামাল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযোদ্ধা এবং ক্রীড়া সংগঠক, 1949 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। মহাদেব সাহা বিশিষ্ট বাংলাদেশি কবি ও সাংবাদিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর DY পাটিল, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ডক্টর DY পাটিল মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তার প্রয়াণে শিক্ষা জগৎ, প্রশাসনিক মহল এবং বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে।

স্বীকৃতি ঝুলে সাংসদ টলমল দিল্লিতে বৈঠক, সব শান্ত ধুনুচি নাচ। ২৫ লক্ষ টাকার বিল আটকে খোয়াই সমবায়ের হাঁস ফাঁস। দিল্লিতে মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ রাত ২ দিনের আবাসিক প্রশিক্ষণে বিজেপির জেলার নেতৃত্ব। বটদোয়াল স্কুলের বটদোয়াল স্কুল দেখে শিখবে গোটা রাজ্য, মুখ্যমন্ত্রীর নতুন শিক্ষা মিশন। পর্যায়ী শ্রমিকদের ভরসা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। টি-টোয়েন্টি জ্বালানির বিরোধিতায় প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযানে কেজরিওয়াল। নারী সুরক্ষা ও পাচার রোধে থাকবে জোর চেষ্টা। নিউ হারাঙ্গাজাওয়ে ভূমি ধসের ক্ষত এখনো কাটেনি, কড়া নজরদারিতে রেলপথ। 21 জুলাইয়ের হামলার অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, গান্ধীগিরির পথে নতুন আইন অমান্য আন্দোলন। স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর নন্দীগ্রামে স্বাস্থ্য জেলায় 28 ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ। শেখ হাসিনার দলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠুক, তসলিমা নাসরিন। রুম্পার মৃত্যুর প্রতিবাদে নবদ্বীপে আশাকর্মীদের বিক্ষোভ, ই কাশি নিয়ে পুরসভায় ক্ষোভ। সুনেত্রাকে নিয়ে মন্তব্য খুব

মুখ্যমন্ত্রী ফাড়নবিশের। এক টুকরো থেকে এক টুকরো কেকে স্বনির্ভরতা স্বপ্ন, তেলেমোড়ার শতাধিক মহিলার হাতে বিনামূল্যে বেকিং প্রশিক্ষণ। একুশ আগস্ট থেকে আগরতলার তিন দিন ব্যাপী পাওয়ার লিফটিং প্রতিযোগিতা শুরু হবে। হাফলং চা বাগানে শিশু যত্ন কেন্দ্র তিন বছর ধরে বন্ধ, অপুষ্টি ও নিরাপত্তায় হীনতায় শ্রমিক পরিষেবা পরিবারের শিশুরা। কৃষ্ণপুরে পাঁচ কোটির ব্যয়ে কমিউনিটি হল ও কৃষক নলেজ সেন্টার গড়ার উদ্যোগ, নির্মাণ স্থলে পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা। পুলিশের নাকের ডগায় ফের মন্দির চুরি, ছয় মাসে ষষ্ঠবার নিশানায় ধর্মনগরের শিব মন্দির। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শিলতাহানির তৃণমূলের সদস্যর ভাইপোর বিরুদ্ধে অভিযোগ। বিশাল করে পেপরা অ্যাম্বুলেন্স তাণ্ডব, মারুতি গাড়ি ও মিষ্টি দোকানে শোকেজ ভাঙচুর। কৈলাসহর সীমান্তে বিএসএফের জালে বাংলাদেশি যুবক নব, মানব পাচার চক্রের যোগ সাজে তদন্ত। বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষে বাম্পার ফলনের আশ্বাস কৃষিমন্ত্রীর। পাঁচ দফা দাবিতে প্রথমবার যৌথ সম্মেলনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দুই সংগঠন 8 ও 9 আগস্টের কর্মসূচি গ্রহণ করেছে। এবারে আবহাওয়া এবং কৃষি পরামর্শ। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 15 ডিগ্রি সেলসিয়াস এবং 33 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 বাতাসে আর্দ্রতার পরিমাণ 25% এবং বিকেলে 5:30 96%। ঘন্টা 6 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হবে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী 9 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 60% হতে পারে।

জমিতে লাগানো শস্য মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। জমির তস কিছুটা বেশি হলেও নিয়ন্ত্রণে। বৃষ্টিপাতের ফলে আমন আউশ এবং শালি ধানের জমিতে প্রয়োজনীয় জল রয়েছে পাশ কাঠি বা শীষ বেরোবার সময় বা মূল জমিতে চারা রোপণের জন্য প্রয়োজনীয় জল জমিতে রয়েছে। তবে যেহেতু বৃষ্টি নিয়মিত হচ্ছে তাই খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল যেন কোনো অবস্থাতে জমিতে না থাকে। এক জমির জল যাতে অন্য জমির ফসলের উপর দিয়ে বয়ে না যায় তার খেয়াল রাখতে হবে। পুকুরে জলস্তর নিয়ন্ত্রণ করতে হবে। আর্দ্র স্বাভাবিকতায় ঝিঙে মিষ্টি কুমড়ো পটল ইত্যাদি সবজিতে

ডাউনি মিলিউড রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে প্রতিকারে। ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতার উপর স্প্রে করতে হবে। জমির আগাছা পরিষ্কার করে চাপান সার হিসেবে কানে প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা ক্ষেতে দেখা মাত্র নষ্ট করে দমনের চেষ্টা করতে হবে। তবে আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে, নতুবা ফলন কমে যেতে পারে।

সুপ্রভাত এখানেই শেষ করছি। আকাশ পানি কৈলাসহর, এখন শুরু হবে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী অনুরাধা পাড়োয়াল।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের। নিরাপদে উদ্ধার 13 জন ভারতীয় সহ জাহাজে থাকা 14 জন কর্মী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে। হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন। ভারতের তানভি শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনে আজ তাদের অভিযান শুরু করবেন। আজকে বিস্তারিত খবরে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা সকাল 10টায় মুম্বাইতে এবারের রেপো রেট সহ অন্যান্য বিষয়ে জানাবেন। ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এবারের সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি গত সোমবার থেকে এ নিয়ে 3 দিনের বৈঠকে বসে। এবছরের নিট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। চলবে 12ই আগস্ট দুপুর 3টে পর্যন্ত, তবে ফি জমা দেওয়া যাবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13ই আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত চলবে। ফল ঘোষণা হবে 17ই আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের 18ই আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23শে আগস্ট পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রক পড়ুয়াদের সুবিধার্থে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে। কাউন্সেলিং প্রক্রিয়ার সময় কোনো সহায়তার প্রয়োজন হলে প্রার্থীরা মেডিকেল কাউন্সেলিং কমিটি MCC-র হেল্পলাইন নম্বর 1800102-7637 যোগাযোগ করতে পারবেন অথবা MCC2026@gov.in এ ইমেল করে তাদের সমস্যা জানাতে পারবেন। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফয়েজ নুরে ওলিয়ার উপর হামলার ঘটনায় ভারত তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা 13 জন ভারতীয় নাগরিক সহ 14 জন কর্মীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। রিয়াথে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাহাজের নাবিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য মন্ত্রক ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রবণতা অবশ্যই বন্ধ হতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল ও বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। এ ধরনের অন্তঃশাসন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা সম্ভব নয় বলে উল্লেখ করেছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে প্রবল জনরোষ দমনে পাকিস্তানি বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে। এজন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
1: The so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression. And now seeks to manufacture legitimacy.
0: সেপ্টেম্বরে দিল্লিতে হতে চলা ব্রিক্স শিখর সম্মেলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল জানান, ভারত আলাদাভাবে বাংলাদেশকে বিমস্টেকের বর্তমান সভাপতি রাষ্ট্র হিসেবে ব্রিক্সের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় বা আলোচনার বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এই অনুষ্ঠানের আয়োজক একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা, এতে সরকারের কোনো যোগ নেই।
1: वो एक प्राइवेट मीडिया संस्थान उसका आयोजन कर रहा है। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहां पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं ना हमारा कोई उससे कोई रिश्ता नहीं है।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠক এবং তৃতীয় ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে। চলবে 7ই আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে অংশগ্রহণ করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিরা একত্রিত হবেন। তারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণা, উদ্ভাবন সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সংস্কৃতি বিষয়ক কর্মী গোষ্ঠীর দুদিনের বৈঠক মধ্যপ্রদেশের ভোপালে আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকের আগে সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা

সহযোগিতা নিয়ে বার্তালাপের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে এই বৈঠকে ব্রিকস সদস্য দেশগুলির প্রতিনিধিরা একত্রিত হবেন। উত্তরপ্রদেশ সরকার 60 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের জন্য 100 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অসহায় মহিলাদের পেনশন প্রকল্প, মুখ্যমন্ত্রী বাল সেবা যোজনা এবং নারী ও শিশু সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি রূপায়ণে সরকার নারী কল্যাণ দপ্তরের জন্য অতিরিক্ত প্রায় 1,095 কোটি টাকা বরাদ্দ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ অসম ও মেঘালয় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কোঙ্কণ উপকূল, গোয়া, মহারাষ্ট্র, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কেরালাম, মাহে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সাম্প্রতিক চুক্তির বিষয়েও দ্বিমত পোষণ করেছেন তিনি। ওই চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ইসরায়েলকে হামলা বন্ধ করার এবং বর্তমানে গাজার যে প্রায় 60% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করার আহ্বান জানানো হয়েছিল। নেতানিয়াহু বলেন, নিজেদের সুরক্ষা, ভূখণ্ড ও নাগরিকদের রক্ষায় যা কিছু করা প্রয়োজন ইসরায়েল তা করবে। হরমুজ প্রণালী দিয়ে কোনো অস্থায়ী নৌ চলাচলের পথের জন্য কোনো অনুমতি, অনুমোদন বা মাশুলের প্রয়োজন হবে না বলে এক মার্কিন শীর্ষ আধিকারিক জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নৌ চলাচলের উপর কোনো একক পক্ষের নিয়ন্ত্রণ নেই। এদিকে ইরানের সেনা উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, হরমুজ প্রণালীতে তেহরানের নির্দিষ্ট রুট ছাড়া অন্য পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি কাউকে দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। গত মাসে 2 মার্কিন কূটনীতিককে ব্রাজিল ভিসা না দেওয়া এবং ব্রাজিলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিতে বিলম্বের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। তবে ব্রাজিলের রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। জাপান সরকার বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ও ড্রোনের মতো আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে দেশকে। প্রতিরক্ষা মন্ত্রকের সদ্য প্রকাশিত শ্বেতপত্রে উপকূলীয় প্রতিরক্ষার জন্য নিজস্ব ওয়ার ড্রোন তৈরির উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন অব্যাহত রাখার কথাও বলা হয়েছে। শ্বেতপত্রে চীনকে জাপানের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারত সফররত উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভ গতকাল নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তাঁরা। ভারতের ব্যাডমিন্টন তারকা তানভীর শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত সহ শীর্ষস্থানীয় খেলোয়াড়রা আজ কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, রৌনক চৌহান, সানিদ দয়ানন্দ এবং তরুণ মান্নেপল্লি খেলতে নামবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে ভারতের প্রতিনিধিত্ব করবেন অনমোল খাড়, মালবিকা বানসোর, আকর্ষি কাশ্যপ, ঈশারানী বড়ুয়া এবং তানিয়া হেমন্ত। অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 আজ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগানের ইউজিনে অবস্থিত হেওয়ার্ড ফিল্ডে এই প্রতিযোগিতা চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতায় ভারতের 36 সদস্যের একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল অংশ নেবে। 23 জন পুরুষ ও 13 জন মহিলা অ্যাথলেটদের ভারতীয় দল ওরেগানের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ক্রিকেটে আসন্ন টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছেছে। 7 আগস্ট থেকে কলম্বোতে 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর 15 আগস্ট গলে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ, দ্বিতীয় ম্যাচ 23 আগস্ট। BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী 17 আগস্ট শুরু হচ্ছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন চ্যাম্পিয়ন PV সিন্ধু নবম বাছাই হিসেবে অংশ নেবেন। পুরুষদের ডাবলসে পঞ্চম বাছাই হিসেবে নামবেন সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। টেনিসে অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস সিনসিনাটি ওপেন 2026 মহিলাদের ডাবলসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। এর ফলে 2022 যুক্তরাষ্ট্র ওপেনের পর প্রথমবারের মতো তারা একসঙ্গে কোর্টে ফিরছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সিলিংয়ের প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে চিন্ময়া অমৃতযাত্রায় অংশগ্রহণকারীরা গতকাল সাক্ষাৎ করেছেন। চিন্ময়া মিশনের 75 বছর পদার্পণ উপলক্ষে দেশের প্রায় 25,000 কিলোমিটার পথ পরিক্রমা করে চিন্ময়া অমৃতযাত্রার এই দলটি ত্রিপুরায় প্রবেশ করেছে। অভিযাত্রী দলের পক্ষ থেকে চিন্ময়া সেবা ট্রাস্ট ত্রিপুরা শাখার স্বামী মিত্রানন্দ অমৃতযাত্রার অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। আজ ভোরে তপোধ্বনির মধ্য দিয়ে ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা শেষ হয়েছে। সোমবার রাত থেকে প্রথা মেনে তপোধ্বনির মধ্য দিয়ে 3 দিনব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হয়েছিল। ত্রিপুরার রাজ পরিবারের এই পুজো আগরতলার নতুন হাবেলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবেলি অর্থাৎ চতুর্দশ দেবতা পারি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় বলেছেন, সরকার কৃষকদের আয় বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গতকাল তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে আখ, খাদ্যশস্য, ডাল, তৈলবীজের মতো বৈচিত্র্যময় শস্য চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা এখন তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন। সৌর পাম্প ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুতের উপর কৃষকদের নির্ভরতা কমেছে, যার ফলে খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে গুণমান সম্পন্ন পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উপর রাজ্য সরকার গুরুত্ব আরোপ করছে। আগরতলায় বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনকালে গতকাল তিনি একথা বলেছেন। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনে উইভার সার্ভিস সেন্টার আগরতলা শাখার উদ্যোগে 12তম জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত হয় আলোচনা ও প্রদর্শনী। ভারতের সমৃদ্ধ হ্যান্ডলুম হস্তশিল্পের ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং এই খাতে কর্মসংস্থান উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আয়োজন বলে জানিয়েছেন রাজ্য সরকারের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তরের অতিরিক্ত সচিব অধিকর্তা অজিত শুক্রদাস। উল্লেখ্য, 2015 সালে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় বর্তমানে দেশজুড়ে 29টি উইভার সার্ভিস সেন্টার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য ও ক্লাস্টার পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় ছাদের উপর সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে 50 লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য নবীন শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল বলেছেন, এই প্রকল্প নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে পরিচ্ছন্ন ও জ্বালানি নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে তিনি জানান, 19 লক্ষেরও বেশি পরিবারের বিদ্যুৎ বিল এখন শূন্য। তিনি আরও বলেন, বর্তমানে 25,000েরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং 81,000েরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার উন্নতমানের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। গতকাল মোহনপুরের গজারিয়া গ্রামে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, এর ফলে রাজ্যে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। আজ থেকে গোমতী, দক্ষিণ জেলা ও সিপাহী জেলার দক্ষিণাংশে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান শুরু হবে। আগামী 8 থেকে 10ই আগস্ট সদর গ্রামীণ ও সদর শহর এবং আগামী 11 আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত উত্তর ত্রিপুরা, খোয়াই ও ধলাই জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে। বিজেপির পক্ষ থেকে গতকাল একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া গতকাল সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমস থেকে বক্সিং, জুডো ও প্যারা অ্যাথলেটিক্সে ঐতিহাসিক সাফল্য অর্জন করে ফিরে আসা ভারতীয় অ্যাথলেটদের সম্বর্ধিত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে সোনাজয়ীদের জন্য 30 লাখ টাকা, রূপজয়ীদের জন্য 20 লাখ টাকা এবং ব্রোঞ্জের জন্য 10 লাখ টাকার নগদ পুরস্কার প্রদান করা হয়। বিএসএফের উদ্যোগে বিলোনিয়ার বিকেআই মাঠে স্পন্দন লিগে রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে পশ্চিম জেলা 2-0 গোলে দক্ষিণ জেলাকে, সিপাহী জেলা 1-0 গোলে ধলাইকে, উত্তর জেলা 6-0 গোলে খোয়াইকে, গোমতী 2-0 গোলে ঊনকোটি জেলাকে পরাজিত করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সিপাহী জেলা, দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। আর সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রংমন্ত্রী নির্মলা সীতারমন মিয়া রাজ্যসভাব শাখা হুকবার খাইনাই রকনি আজিমুং বাংরানি বাকি কিচাসক নাংমানি ইয়াপ্রি নাহারকা ব শাখা যতনি কিচাসক চুবাচুনি রাংমারি বাই কুরুক মাইচেলৈ হরুবা বুচলৈ তৈ জুদা জুদা হুকবার রকনি বাকি হুকবার খাইনাই রকন খা বাজার জাগৈ দঙ্গু মন্ত্রী শাখা উত্তর সালকা আমচাই রকনি হুকবার খাইনাই রক তাবুক বরকনি বুথাই মাইথাইনি সই রাংমারি মানাই দঙ্গু সাতং নিপাম সামুগ থেপামা বাই চং ফেরাংনি শাখা আশক নাহারৈ টংনা নাংলিয়া মোজাংজক সীতারমন শাখা ফিল্ড চিদক রং কমিশনের বিশৃঙ্খলী পুরমত হাতে পঞ্চায়েত রকনে বাকি সিকাংনি সাই গবং রং গোসিমুং রোজাখা কেন্দ্র হাপাং হাস্তে রকন বিশি বা চিনি সুটগরি লাগাইরুই টঙ্গ তাই আবো পুরমত হাবো রংরিস নামথানী চুপাবুই টঙ্গ হুনি বসাখা ব প্রধানমন্ত্রী সূর্যগড় মুফত বিজলি যোজনা বিশিং হাকতর গনাঙ্গই খুং বাচি রাসায়নি গবং নুখুং রুফটপ সোলার আচুগ্রমানি সেপমান কাহানি শাখা রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী ব শাখা খুং চিচুকু রাসায়নি গবং নুখুং তাবুক চং ফেরাংনি বিলনি ইয়াকাকজাক রিনিউয়েবল তে কতাল ফান নাইখুংনি বখাকতি সাজাখা জুলাই তাল খুং বা রাসায়নি গবং নুখুং অতাং বতাংনি সেপমান খা আবো তালসানি বিশিঙ্গ যত্নি গবং সেপ্রমা আবনকারী ব ডিবিটি নি সেপ বাই খক নই চিচার সাই রোজাক দাদাক সিদাক সেপ মান্নাই রগ্ন রেজাখা তিনি আইচুগ আইতালনি খরাংনি বিশৃঙ্খলী হাস্তিনি লাইবুমা গনাং কেরমতাই পাইখা তাংসালনি হরনি সিমি রায়দানো রগি আইতালনি খরাংনি বিশৃঙ্খলী নখা সালতামনি কেরমতাইনি যুগালিমুং চেংজাকমানি ত্রিপুরানি বুবা গ্রানুখুংনি অমতাই আগরতলা কতাল হাবেলি এবা নুয়ুংমা নখলাবো তে কচাম হাবেলি এবা চিব্রী মতাই নখলাবো অমতাই রেজাকমানি হাস্তেনি রংনগ কাহামকুক রংনি সেবদ্রমানি লগে লগে স্রাই স্রাই তংখর সংসাই দিশানানি শাখা ফানবক্সিন খা হাস্তেনি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা বরদোয়ালি রেমচিনি রংনক বেড়াইনাই অকগ্ন শাখা ব ব শাখা কাহামকুক রংনি সেবদ্রমানি বিশিঙ্গ ফ্রংনাই ফ্রংনাই জগরকনি কতরবার যা তঙ্গ বেড়াইনাই মাজরা মন্ত্রী অক্রানি লগে তংমানি রংনক রংদাগিফাং সমীর রায় চৌধুরী তাই সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকশং হাস্তে হুকবারও থাইরিমা বাংরা নাহারি হাস্তে হাপাং কাহামকুক বেরামনি বুচলৈ কতাল হুকবারনি রায়দা তেই সই শিলাম রোগজাক হুকবারও তাংসেপ সামুঙ্গ ফনাংনানি শাখা ফানবক্সিনী টঙ্গ হুনি শাখা হুকবার হামক্রাই মন্ত্রী রতন লাল নাথ মিয়া মোহনপুরনি গজারিয়া কামি মাই বর্মা সামুং বতাঙ্গ মানজাগৈ অকগ্ন শাখা ব ব শাখা আবোবাই হাস্তে হুকবার খ্লাইনাই রকনি আজিমুং বাঙ্গানো তিনি সিমি দীনদয়াল উপাধ্যায় ফ্রংমুং সামুংবুতাং গুমতি সালগ্রাতেই সিপাহী জলাব চেংজাগানো আগস্টারনি চার সালমারিনি সিমি চি সালমারি জরা কামিতাই আউলিন খবৈ আগস্টালনি চিসাতেই চিবরি সালমারি জরা সালচি ত্রিপুরা খুয়াইতেই ধলাই হাঙ্কর ফ্রংমুং সামুংবুতাং সংসার জাগানো বদলনি খুকপাং সুব্রত চক্রবর্তী ককনুমা থুমনাই রকনি থুম অকগ্ন শাখা ভারত হাপাংনি রি নাইখুংনি বিশিং ওয়েবার সার্ভিস সেন্টার আগরতলা বেদেকনি চেতন বাই ফিল চিনই বসং হ্যান্ডলুম হাতি পালাইমানো রোগে ত্রিপুরার রংনগিয়ং গকুথুম লাইমং ককলাম সালাইমং তৈ ফুনুকমুং পান্ডা সংজাজাখা ভারতনি হ্যান্ডলুম তৈ ইয়াকনি স্নামকরনি লাইবুমানো তৈ স্রংনাই রকন হজাক খাইনানো নাহারৈ তৈ আবোবাই তাং সামুং তৈ খাবাজারানো নাহারৈ অ পান্ডা সংজাজাখা হানৈ শাখা হ্যান্ডলুম তৈ সেরিকালচার নাইখুংনি ইয়াকবারা তাংরা অজিত শুক্ল দাস খোসা থেকলাইও নৈ সাইচি বা বিশিনি সিমি চেং জাকমানি অচেতনী বিশিং তাবুক হাকতর গনাঙ্গই কাইনৈ চিচুকু ওয়েবার সার্ভিস সেন্টার জুদা জুদা রংমথা হাস্তে তাই ক্লাস্টার বেরেম হজাকমুং সামং বুতাং খ্লাই টঙ্গ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাবাই মিয়া চিনময়া অমৃত যাত্রা হিমনাই রক মালাইখা চিনময়া মিশনী ফিল্ডস নেই চিবা বিশি পুংমানর গৈ হাকতনি বেবাক নৈ চিবা ষাট কিলোমিটার লামা হিমৈ চিনময়া অমৃত যাত্রানি বদল ত্রিপুরাও হাফাইকা চিনময়া সেবা ট্রাস্ট ত্রিপুরা বেদেকনি স্বামী মিত্রানন্দ অমৃত যাত্রা হিমানি কক্ন মন্ত্রী অক্রানো শাইখ নারিকা সিপাহীজলা নর নলছরনি দুর্লভ নারায়ণ কমিউনিটি হল মিয়া ও বিশিনি মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক পাশংনাই রক্ন বরমিয়া ফারজাখা আরমানজাখা কুচুক রংমন্ত্রী কিশোর বর্মন ও পান্ডাও শাখাম নাই নাই ইঞ্জিনিয়ার তাই নাইকল নাই বেদেকনি কুচুক বেরেমনি অফিসার রক নলছরনি ক্রংকুক শ্রংনাই রক্ন বরমিয়া ফারকা বিএসএফনি যোগালিমুং বাই বিলুনিয়া বি কে আইথং খলাও স্পন্দন লিখ হাস্তে বেরে

0: ni football tournament ni mia shal nai ni shalo kaibri thungmong songcha jakha mia ni thungmongor shal thang hangor neibukcha gol bai dokkhin hangor no sipahi jola shabukcha gol ni pher bai dhalaino uttor jela dogbukcha gol ni pher bai khwainote gumoti neibukcha gol bai unakoti hangor no mechen kha tabuk no batti bani koktuma তিনি নখা মনাকজাক টঙ্গানো হাস্তেনি সিপাহী জলাতেই সালগ্রা হাঙ্কর পিসা পিঙ্খে ফেরাঙ্ক গই ওয়াতেবাউই মানু হুনে হজাক মংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাবো 33 ডিগ্রি সেলসিয়াস নি গানাকিনি টঙ্গানো আইচুক বুখাগো খামানি তুংমারি টঙ্গানি 2.13 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামই সতী 33 জরা ওয়াতেবাখা 3.4 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীজি বাবো
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ও পরে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা এবং ককব্রক সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সন্দীপন বন্দ্যোপাধ্যায়।

0: সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।
1: মিয়া শুরু হুই হ্যায় আর 7,000 রুপে কা বিজলি বিল ভি আনে লাগা। ওয়াইফ কব সে বোল রহি হ্যায় সোলার প্যানেল লাগওয়ানে কে লিয়ে, বোলতি হ্যায় সরকার সাবসিডি ভি দে রহি হ্যায়। মানে জিনকো পুছা সবকা বিজলি বিল জিরো আ রহা হ্যায়, ইস বার তো লাগওয়া হি দেতা হুঁ। জব বিজলি মুফত মিলতি হ্যায় তো লে কিউ নাহিন রহে ভাই, আপ ভি লাগওয়া হি দো। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা জুড়নে কে লিয়ে রেজিস্টার করেন pmsuryaghar.gov.in।
2: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
3: नमस्कार, आकाशवाणी से

ততক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ অনলাইনে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সুরের ভেলা অনুষ্ঠানে। 03824295192 এই নাম্বারটি ডায়াল করে অনুষ্ঠানে ফোন করবেন, কথা বলবেন এবং শুনবেন আপনার পছন্দের বাংলা গান।

0: নমস্কার।
1: হ্যালো
0: নমস্কার, বলুন।
1: হ্যালো, নমস্কার নিবেন।
0: হ্যাঁ,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন স্যার।
0: আচ্ছা,
1: ভালো আছেন তো আপনি স্যার?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ স্যার, ভালোই আছি। তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন।
0: হ্যাঁ,
1: কিশোর দার কণ্ঠে একটি গান আমি শুনতে চাচ্ছি, কারণ গতদিন আমরা সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করেছি কিশোর কুমার গাঙ্গুলিকে। ওনার শুভ জন্মদিন ছিল,
0: আচ্ছা,
1: আর আজকে ওনারই কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি, রাজকুমারী ছায়াছবি থেকে। এ কি হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না। তো মহান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সেই গানটি, সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার রাহুল দেববর্মন। আর কিশোরদা একজন মহান শিল্পী, ওনার বাল্য নাম ছিল আবাস কুমার গাঙ্গুলি। 1946 থেকে 1955 সাল পর্যন্ত প্রায় 22টিরও বেশি ছায়াছবিতে অভিনয় করে উনি সেই ছায়াছবিগুলিতে গানও গেয়েছেন। মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে ওনার জন্ম হয়। ওনার দাদা অশোক

0: কুমার গাঙ্গুলি আবাস কুমারের নাম পরিবর্তন করে রেখেছিলেন কিশোর কুমার। স্বর্ণযুগের সাদা কালো বিভিন্ন ছবিতে কিশোর কুমারের অভিনয় ছিল খুবই হাস্যকৌতুক ও দর্শকদের মন আকর্ষণ করার মতো। কিশোর কুমারের পোশাক পরিচ্ছদ ছিল খুবই সাধারণ। তিনি একবার বোম্বের স্টুডিওতে গান রেকর্ডিং করার জন্য গিয়েছিলেন। তখন বলিউডের বিখ্যাত গীতিকার সমীর রঞ্জনজি অনেক ছোট ছিলেন। কিশোর কুমারকে দেখার জন্য সমীরজির ভীষণ ইচ্ছা ছিল, তাই তিনি তার পিতা বিখ্যাত গীতিকার লালজির সাথে বোম্বের সেই স্টুডিওতে গিয়েছিলেন কিশোর কুমারকে দেখার জন্য। সমীরজি স্টুডিওর ভিতরে বসে রয়েছেন, তখন সবাই ব্যস্ত হতে দেখা গেল সবাইকে। সবাই বলছেন কিশোর দা আসছেন, কিশোর দা তো চলেই এলেন। তাকে দেখে সমীরজি তো অবাক হয়ে পড়লেন। সমীরজি মনে মনে ভাবলেন, এই লোকটা যদি কিশোর কুমার হয় তাহলে আমি মনে মনে যাকে কল্পনা করেছিলাম তিনি কে? সেদিন কিশোর কুমারের পরনে ছিল চায়না শিল্পীর লুঙ্গি, চায়না শিল্পের কুর্তা, এক পায়ে ছিল ওনার নিজের চটি আর অন্য পায়ে ছিল ওনার স্ত্রীর চটি, চটির সাথে পায়ে পড়া ছিল মোজা, চোখে ছিল কাজল ও সুরমা। তা দেখে সমীরজি অবাক হয়ে পড়লেন। সমীরজির পিতা যখন বললেন, কিশোরদা আসুন, আপনি এসেছেন, আমি তো আপনার জন্য অপেক্ষায় রয়েছি। পিতার এই কথা শুনে সমীরজি নিজেই বুঝতে পারলেন যে ইনি সত্যিকারের কিশোর কুমার। কিশোরদা ওনার ঝুলিতে কয়েক হাজার গান আমাদের জন্য রেখেছেন। ওনার গানগুলি আমাদের আজও মনোমুগ্ধকর ও আমাদের সবারই ভালো লাগে। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু এখনো সঙ্গীত প্রেমিকদের কাছে সুরের জাদুতে আচ্ছন্ন হয়ে রয়েছেন। সুর সম্রাট এই মহান শিল্পী আমাদের মনে নয়নের মণি হয়ে থাকবেন ও ওনার নাম সবার কাছে চিরকাল স্বর্ণা করে লেখা থাকবে। আজ এই গানটি শুনতে চাচ্ছি আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে নিয়ে। তো ভালো থাকুন আপনারা সবাই, এই শুভকামনা করছি।
1: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
0: হ্যাঁ স্যার, ঠিক আছে,
1: ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। আর আজকে একটা গান শুনতে চাই, গানটা হলো গুরু দক্ষিণা, বাংলা ছায়াছবিতে একটা গান আছে, গানটা হলো পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল আকাশে মিলায়, এরকম গানটা। গানটা অবশ্যই গিয়েছেন মোহাম্মদ আজিজ ভাই। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু, অভিজিৎ নামটা অবিনাশ তেলি, তারপর মিঠুন চক্রবর্তী, তারপর লালন ঘরানি, বাদল খটিয়াল, আর আমাদের দেবজিৎ দাস, আর সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। তো প্রসেনজিৎ দা, ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার,
0: বলুন।
1: আমি অমল বসুমতারি বলছিলাম, শনিপুর আসাম থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আপনার আবাসে কোড কমতে এসেছে।
0: বুঝতে পারিনি কি বললেন।
1: আমি একটা গান শুনবো স্যার।
0: হ্যাঁ,
1: কুমার শানুর কণ্ঠের একটা রোমান্টিক গান শুনবো।
0: কুমার শানুর কণ্ঠে একটা রোমান্টিক গান?
1: হ্যাঁ, আরো কিছুক্ষণ বন্ধুরা নাম করতে পারেন?
0: করুন।
1: ভাইকন মুন্ডা, বিমল বসুমতারী, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ আর অবিনাশ তেলি।
0: আচ্ছা,
1: সবকে শোনাবো।
0: ঠিক আছে, সকলের জন্য আমি পাঠাচ্ছি গান।
1: ধন্যবাদ স্যার।
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও।

0: নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: দাদা ভাই নমস্কার, আমি বিশ্বকা দাস বলছি।
0: আচ্ছা বলো।
1: বজেন্দ্রনগর থেকে।
0: আচ্ছা বলো বিশ্বকা, কি শুনবে আজকে?
1: আমি যে আধুনিক গান শুনবো।
0: কার কণ্ঠে?
1: ও আধুনিক গান শুনবো দাদা, একটু মনে করে নেই শিল্পী। কুমার শানুর কণ্ঠে দিয়ে দিও।
0: কুমার শানুর কণ্ঠে এই মাত্র তো শোনালাম, তুমি কি অনুষ্ঠান শুনছো না?
1: যে কোনো একটি দিয়ে দিও, নাহলে বকুল পিয়া ছবি থেকে তন্তু তুমি চির সুখে থাকো ওই গানটি দিয়ে দিও।
0: আমি পাঠাচ্ছি একটা তোমার জন্য গান, আমার পছন্দ থেকে একটা পাঠাচ্ছি, শোনো, ভালো লাগবে শুনতে।
1: আমার সাথে আছে আমার ছোট বোনু আর আমার বৌদিমণি আছে, আপনি শুনবেন, সবাই শুনবে।
0: ঠিক আছে,
1: রাখছি দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, ভালো থেকো।

0: নমস্কার নমস্কার,
1: নমস্কার দেবেন।
0: বলুন।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিগুমি জেলা থেকে।
0: আচ্ছা,
1: আর প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরে সুরেলগুলো অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার।
0: হ্যাঁ,
1: আর আজকে আমি গান শুনতে চাই, আমাকে শুনিয়ে দেবেন অনুরাধা পড়োয়ালের কণ্ঠে একটি গান শুনিয়ে দেবেন। অনুরাধা পড়োয়ালের কণ্ঠে
0: কোন গানটা?
1: নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা, দেখুন তো গানটি হবে নি, আর আমি কথা বলছি আপনার সঙ্গে।
0: এটা তো লতা মঙ্গেশকর গেয়েছেন গানটা। এটা তো লতা মঙ্গেশকর গেয়েছেন এই গানটা।
1: লতা গেয়েছেন নাকি?
0: হ্যাঁ।
1: আচ্ছা দিয়ে দিন, দিয়ে দিন।
0: আপনি এখন সকালে সন্ধ্যার গান শুনবেন? ঠিক আছে, আমি পাঠাচ্ছি, অসুবিধে নেই।
1: আর বলি কি, আজকে প্রথমে আমি জোরদাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনুষ্ঠানের শুরুতে তিনি পেয়েছিলেন, আর কিশোর কুমারের কে নিয়ে তিনি খুব সুন্দরভাবে আলোকপাত করেছিলেন অনুষ্ঠানের মাধ্যমে, তাই সত্যি খুব ভালো লাগছে। তাই আমরা সবাই বুঝতে পেরেছি যে তিনি একজন সত্যিকারের একজন শ্রোতা, বা দেখুন এরকম যদি আলোচনা করা যায় তাহলে সত্যি আমাদের ভীষণ ভালো লাগে, হয়তো বা এই বিষয়ে নিয়ে আলোচনা করলে হয়তো আমরাও অনেক কিছু জানতে পারি শ্রোতাদের মাধ্যমে, ঠিক না? যাই হোক, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর ভবিষ্যতের কাছ থেকে আরো অন্য শিল্পীদের জন্মদিন বা মৃত্যুদিন ওনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, জানার আশা করছি, আমরা আশা রাখছি। আজকে রাজাকে নিয়ে শুনবো গান অনুপদা যখন দাসী চিন্তা অবিনাশ বাবু, তার প্রথম গীতা চক্রবর্তী, আর অমরেশ ভট্টাচার্য, আর লগন বাবু, বান্দন বাবু, আর এই মুহূর্তে যারা আকাশবাণী শুনছে,
2: আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনার সঙ্গে কথা বলার।
0: ঠিক আছে।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
0: আচ্ছা, বলুন আপনি।
1: দাদা ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ আমিও ভালো আছি।
0: আচ্ছা
1: দাদা আমাকে গান শোনাবেন কিশোর কুমারের কণ্ঠে। গানটা হচ্ছে যখন আমি অনেক দূরে
0: থাকবো না এই মাটির ঘরে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা,
1: আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, বাদল কটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, কণিকা দিদি ভাই, বুল্টি দিদি ভাই আছেন, সঞ্জিত দা আছেন, বিশ্বজিৎ পাল রয়েছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
0: আচ্ছা, সকল বন্ধুদের জন্য পাঠাচ্ছি কিশোর কুমারের কণ্ঠে আপনার পছন্দ করা গান, শুনুন সকলকে। হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকুন।

0: হ্যালো
1: হ্যালো হ্যালো দাদা নমস্কার, আমি সুশীল কিরাত যাদব থেকে।
0: আচ্ছা বলুন।
1: আমাকে একটা কিশোর কুমারের বাংলা গান শুনিয়ে দিন একটা।
0: কিশোর কুমারের বাংলা গান? কিশোর কুমারের বাংলা গান তো আমরা শোনাচ্ছি অনেক শ্রোতা বন্ধুর অনুরোধে, যেহেতু আপনার পছন্দের শিল্পী কিশোর কুমার, গতকাল ওনার জন্মদিন গেল, তো তারপরও তো গতকালকের একটা অনুষ্ঠানে আপনাদের ইচ্ছেটা সেরকমভাবে পূরণ হয়নি আমি বুঝতে পারছি। এরকম 10টা অনুষ্ঠান একসঙ্গে করলেও কিশোর কুমারের গান শুনে যারা কিশোর কুমারের শ্রোতা অনুরাগী তাদের হৃদয় ভরবে না। ঠিক আছে, একটা কিশোর কুমারের একটা গান আমি আপনাকে শোনাচ্ছি, আপনি যে অনুরোধ করলেন এই লোভটা আমিও সামলাতে পারছি না।
1: তো দাদা, আমি তো কিশোর কুমারের বক্তব্য, আমি কিশোর কুমার আর খালি কুমার শানুর গান শুনি আর তো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: পুরানা গান তো আমার শুনতে খুব ভালো লাগে। আমার সকাল ও ছয়টা থেকে আমার FM চলে আর পুরা 10টা দিয়ে আমার চলতে থাকে। আমি তো একটা খেতেও করি আর
0: জানি, আমি জানি
1: টুকটুক আছে দাদা।
0: আচ্ছা ঠিক আছে, আমি
1: তো পুরা FM আমার সঙ্গে আমার পুরা

0: গাড়ি আছে এরকম লাগানো আছে।
1: খুব ভালো, গান শুনে শুনে বা আমাদের অনুষ্ঠান শুনে শুনে আপনি আপনার যে বাহনটি আছে এটা চালাচ্ছেন, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, গানে মত্ত হয়ে যদি আপনি একটু মানে ইয়ে হয়ে যান, অন্যমনস্ক হয়ে যান, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। কারণ আপনার আপনার না আমি জানি এটা আপনি করবেন না, তারপরেও এটা বলা আমার কর্তব্য আমি মনে করছি, কারণ আপনি যখন কয়েকজন যাত্রীকে নিয়ে যান তখন তাদের পুরো এই সময়টাতে, যে সময়টাতে আপনি তার গন্তব্যস্থলে তাকে পৌঁছে দিচ্ছেন, ওই সময়টাতে কিন্তু সম্পূর্ণ তার যে জীবনের যে নিরাপত্তা আপনার হাতে কিন্তু অনেকটাই থাকে। যদিও সব কিছু ভগবানের হাতে, কিন্তু সাবধান তো আমাদের থাকতেই হয়। যাই হোক, কিশোর কুমার, কুমার শানু দুজন, যে দুজনের নাম বললেন এই দুজনও আমার ভীষণ পছন্দের শিল্পী। তো আমি একটা গান আমি বলে নেই, তারপর আপনি বলবেন, আমি একটা গান আপনাকে শোনাচ্ছি। গতকালের অনুষ্ঠানে এই গানটা যদি কেউ অনুরোধ করতেন তাহলে ভালো হতো, খুবই মানে সম্পর্কযুক্ত বা বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল এই গানটা। গতকাল প্লে হয়নি, ঠিক আছে, আমি আজকে এটা বাজাচ্ছি যেহেতু আপনি আমার উপর ছেড়েছেন, এটা আমি আজকে শোনাচ্ছি আপনাকে।
0: আমি তো দাদা, আমি তো দাদা কম চালাই, আমি তো খেতে বেশি থাকি, তো এটা সবার লাগে খেতে বেশি থাকি, এখন তো বৃষ্টি দিছে, ওর এখন তো মাটি ভিজা আছে, এর কারণে আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, নাইলে তো আমার পুরা সবার লাগে আমার খেতে পড়ে থাকি।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি খেতে কৃষিকাজ করুন, বা আপনার যে সঙ্গে যে আপনি যে পার্ট টাইম কাজটা করছেন সেটাও করুন, সব কিছু চলুক, সঙ্গে গান শোনাও চলুক, অনুষ্ঠান শোনাও চলুক। আমি পাঠাচ্ছি কিশোর কুমারের কণ্ঠে একটা গান, শুনুন, আপনি শুনে বলবেন আমাকে, অন্য কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই ভালো লাগবে। এই গানটা এর আগে কখনো শুনেছেন কিনা আমি জানি না, হয়তো শুনলে শুনতেও পারেন, অনেকেই শুনেছেন যারা কিশোর কুমারের শ্রোতা। এটা আমি এটা পাঠাচ্ছি, আপনি শুনুন গানটা। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে, হ্যাঁ, নমস্কার নমস্কার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোকার দেবিকার ওই গানটা তাড়াতাড়ি।

ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি। বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কেউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর, সংসারে

0: নমস্কার।
1: নমস্কার দাদা,
0: নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা, বলুন।
1: দাদা, আজকে আমাকে মান্নাদের কণ্ঠে গান শুনিয়ে দিন।
0: হ্যাঁ,
1: ও কেন এত সুন্দরী হলো?
0: আচ্ছা, ঠিক আছে, আমি শোনাচ্ছি আপনাকে।
1: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন। নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

0: हेलो नमस्कार सर, मेरा भी इंटरव्यू से अपना से कभी भी बोल दिया एक गान से नहीं गाने लाइन हो से बुलबुल बाकी चलो बुलबुल बाकी आमी ये गान गाने से नहीं
1: বুলবুলি পাখি কি এরপর?
0: বুলবুল বাকি চলো বুলবুল বাকি আমি এই গান গানে আছি।
1: আমি দেখছি এই গানটা পাওয়া যায় কি না। এটা কি কি গান? এটা ছড়ার গান না আধুনিক গান না ছবির গান, ছায়াছবির গান কোনটা?
0: এটা মনে হয় ইউ
1: নজরুল গীতি বাগিচায় বুলবুলি তুই,
0: চলো বুলবুলি বাকি আমি
1: বাগিচায় বুলবুলি তুই, এটা কি?
0: হ্যাঁ
1: আপনি যে নজরুল গীতি বলছেন, এটা কি বাগিচায় বুলবুলি তুই গুলশাকে আজ দিসনি দুল, এটা কি? গানের লাইনটা তো ঠিক করে না বলে কি করে পাবো বলুন আমাকে। চলো আমি দেখছি এরকম কোনো গান আছে কি না। বুলবুলি পাখি আমি নাকি?
0: শুনবেন রবীন্দ্রনাথ
1: শুনবেন, ঠিক আছে, কিন্তু আপনি যে গানের লাইনটা বলছেন এরকম কোনো লাইন আমার কাছে এই মুহূর্তে আসছে না, এরকম গান বোধ হয় না।
0: তাহলে সরি তাড়ি আড়ি ভাই মনে হয় সরে স্বর্গে আছি এই গান গানি মনে হয় স্বর্গে আছি কিসে কুমার কণ্ঠ আছি
1: মনে হয় স্বর্গে আছি।
0: হ্যাঁ এটা
1: আচ্ছা
0: কিসে কুমার কণ্ঠ আছি
1: দেখছি আমি, মনে হয় স্বর্গে আছি। আচ্ছা শোনাচ্ছি আমি আপনাকে এ গানটা,
0: হ্যাঁ ওই গান ঠিক আছে
1: বন্দি ছবি থেকে না।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং শ্যামল মিত্রের সুরে কিশোর কুমারের কণ্ঠে গানখানি শ্রোতা বন্ধুর অনুরোধে আমরা শোনালাম বন্দী ছবি থেকে উত্তম কুমার অভিনীত। তবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে একটা কথা বলতে চাই, এই গানগুলো যে গানটা শোনালাম বা যে কোনো গান ছবির গান ওই ছবির কাহিনী বা চিত্রনাট্যের প্রয়োজনে ব্যবহার হয়, তৈরি হয়, কাহিনী চিত্রনাট্য সমস্ত কিছু মিলিয়ে প্লটটাকে বাস্তবায়িত করবার জন্যে। তো এটা জাস্ট অভিনয়, যিনি গান গাইছেন তার গানটা লিপসিংয়ে যাবে বা গেছে, যে ওই যিনি ছবিতে অভিনয় করছেন নায়কের লিপে এটা যায়। তো এটা কোনোভাবেই নেশাকে অনুপ্রাণিত করে না, এবং নেশা করলে পরে একটা কথা খেয়াল রাখুন, জীবনটা স্বর্গ নয়। এখানে তো কিশোর কুমার গাইছেন স্বর্গে আছি, এটা ওই চিত্রনাট্যের প্রয়োজনে, কিন্তু নেশা করলে বেঁচে থাকতে জীবনটা নরক হয়ে যায়। তাই দয়া করে সবাই নেশা থেকে দূরে থাকুন, গানকে গান হিসেবে বিনোদন হিসেবে নিন। নমস্কার, হ্যালো।
1: নমস্কার বাবাজি।
0: নমস্কার, বলুন।
1: কেমন আছেন গো বাবা?
0: সবকিছু মিলিয়ে দিন কাটছে একরকম ভাবে, সুস্থ অসুস্থতা সমস্ত কিছু মিলিয়ে আর কি। আপনিও নিশ্চয়ই এভাবেই আছেন?
1: আছি আছি,
0: এভাবেই থাকতে হয়, এভাবেই থাকতে হয়। তো হাতে তো বেশি সময় নেই, বলুন। দু তিন কোনটা
1: ওরা চাহিতে জানে না দয়া মন, ওরা চাহিতে জানে না দয়া মন। গানটা শোনাবেন? সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন বলে আপনার শুনবেন, আমি শুনবো। রাকেশ,
0: ঠিক আছে,
1: সময় একদম
0: হ্যাঁ একদম কম, পুরো গান শোনানো যাবে না, পুরো গান শোনানো যাবে না।
1: আমি ভাবছিলাম এটা একটু রেকর্ডিং করবার ইচ্ছা ছিল।
0: আচ্ছা, যাই হোক, আপনি রেকর্ডিং করে রাখবেন, যখন আকাশবাণীতে এটা বাজবে সেটে, তখন আমি আরেকদিন যদি আপনার সঙ্গে কথা হয়।

0: এই অনুষ্ঠানে, তাহলে আমি ওই গানটা আমি মনে রাখবো, আপনাকে শোনাবো পুরোটা, তখন আপনি রেকর্ড করবেন, কেমন?
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
0: হ্যাঁ, আজকে তো হবে না পুরোটা শোনানো, ঠিক আছে?
1: ধন্যবাদ,
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

শ্রোতা বন্ধুরা, কথায় গানে সময় একেবারে ফুরিয়ে গেছে পুরোটাই। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেনি চেষ্টা করেছেন বা অনুষ্ঠান শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বের অনুষ্ঠানে আবারও নিশ্চয়ই কথায় গানে ফিরে আসবো আপনাদের সঙ্গে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরের ভেলা এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 রয়েছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 ককবরক গান, 2টোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শুনবেন 2:15, 2:30 মনসা মঙ্গলের পুনঃপ্রচার, 3টেতে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে পর্যায়ক্রমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, 3:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী, 6:30 মনসা মঙ্গল, 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে

পোডক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন রাগ প্রধান গান, 8:30 মিক্স মেলোডিস, বাংলা ও হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, লোকগীতি 9:15, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 নজরুল গীতি, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 জানিয়ে দেওয়া হবে পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন। অনুষ্ঠানের শেষ গানখানির শিল্পী ছিলেন স্বপ্না চক্রবর্তী। এর আগে শুনছিলেন কুমারী কঙ্কনা এবং অংশুমান রায়ের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপ্না ঘোষাল।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন স্বপ্না ঘোষালের কণ্ঠে, আকাশবাণী কৈলা শহর। এখন হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে।

করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালাতে এখন শুনবেন মাশুকা ছবির থেকে নেয়া গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়েছেন ওয়াজিদ এবং নিশা।

চিত্রমালা অনুষ্ঠানে শুনছেন মাসকা ছবি থেকে নেয়া গান। এখানখানি শুনছিলেন অলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়র দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গেয়েছেন শান এবং সুনিধি চৌহান।

গান কানে শুনছিলেন সুনিধি চৌহানের কণ্ঠে। এবারের গান কানে দ্বৈত কণ্ঠে গিয়েছেন অলকা ইয়াগনিক এবং অভিজিৎ চক্র।

চিত্রমালা অনুষ্ঠানে। আজকে শুনছিলেন মাসুকা ছবি থেকে নেওয়া বিভিন্ন গান। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর, এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসাবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 7 বছর আগে 370 ও 35 এ ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থ বছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। আজ মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত ঘোষণার পর শ্রী মালহোত্রা জানান, আরবিআই রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। শ্রী মালহোত্রা বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করায় কেন্দ্রীয় ব্যাংক 2026-27 সালের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 6.7% নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্য পদগুলি ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। 2027 অর্থবছরের জন্য সিপিআই মুদ্রাস্ফীতির পূর্বাভাস 5.1% থেকে কমিয়ে 5% নির্ধারণ করেছে আরবিআই।
1: Real GDP growth for this year is now projected at 6.7%. This is 10 basis points higher than our previous projections. Q1 at 7%, Q2 at 6.4%, Q3 at 6.5% and Q4 at 6.8%.
0: নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়েছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন এবং এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিবৃতি দাবি করেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব অধিবেশন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রত্যেক সদস্য জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের সুযোগ পায়। বিরোধী সদস্যদের আচরণে বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, গণতন্ত্রের সংসদ কক্ষের ভিতরে প্ল্যাকার্ড প্রদর্শন বা স্লোগান দেওয়া সমীচীন নয়। ওম বিড়লা বলেন, সংসদ হল আলোচনা, প্রশ্ন উত্থাপন এবং অর্থবহ মত বিনিময়ের স্থান।
2: সংসদ চর্চা সংবাদ কে লিয়ে আপকে বিচারোঁ কে অভিব্যক্তি কে লিয়ে প্রশ্নকাল মে মহত্বপূর্ণ প্রশ্ন পুছো, কই বিভাগোঁ কে মহত্বপূর্ণ প্রশ্ন হ্যায় ওর আপ নিয়োজিত তরিকে সে পোস্টারবাজি করকে প্রদর্শন করকর সদন কি গরিমা কো ঘটানা চাহতে হ্যায়। সদন কি কার্রওয়াই আজ 2 বজে তক কে লিয়ে স্থগিত কি জাতি হ্যায়।
0: হট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। রাজ্যসভার অধিবেশন ওই একই ইস্যুতে দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়েছে। দুপুর 12টায় প্রথমবার মুলতবির পর উচ্চকক্ষ পুনরায় মিলিত হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানান যে দেশের বিভিন্ন প্রান্তে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। সরকার ইতিমধ্যে এ ধরনের 300টি প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। মন্ত্রী বলেন যে দেশে প্রায় 22 লক্ষ চালকের ঘাটতি রয়েছে। সড়ক দুর্ঘটনায় ক্রমবর্ধমান সংখ্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় 1,80,000 মানুষের প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। সকাল 11টায় অধিবেশন শুরু হলে বিরোধীদের শোরগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আরের কাজ শুরু করেন। জম্মু কাশ্মীরে বিজেপির সাংসদ সতপাল শর্মা 370 ধারা বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে ঠিক 7 বছর আগে এই দিনেই সেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেন, আজকের দিনটি কেবল জম্মু কাশ্মীরের ইতিহাসে নয়, সমগ্র দেশের ইতিহাসেও এটি একটি ঐতিহাসিক দিন। শ্রী শর্মা বলেন, এই সিদ্ধান্ত জম্মু কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি উল্লেখ করেন যে কয়েক দশক ধরে 370 ধারা জম্মু কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেছিল।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 7 বছর আগে 370 ও 35-এর ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন যে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতন ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে আজকের দিনটি আরও বিশেষ কারণে ও তাৎপর্যপূর্ণ, কারণ দেশজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। জাতীয় ঐক্যের প্রতি ডক্টর মুখোপাধ্যায়ের আজীবন নিষ্ঠা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। 2019 সালের 5ই আগস্ট ডক্টর মুখোপাধ্যায়ের সেই স্বপ্নই ঐতিহাসিক রূপ লাভ করেছিল বলেও প্রধানমন্ত্রী জানান। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের 7ম বার্ষিকী উপলক্ষে বিজেপি আজকের দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। মুখপাত্র গৌরব ভাটিয়া নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে 370 ধারা শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন যে 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তা সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
1: It's an historic day today because 7 years ago on 5th of August 2019, honoring the spirit of the Constitution of India, Article 370 was abrogated. Shri Amit Shah Ji, the Home Minister, displaying the will of Sardar Patel Ji, ensured that the same is done. The leader of opposition, the immature, irresponsible part-time leader, is not letting the parliament function.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বলেন, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন, তদন্ত প্রক্রিয়াও চলছে। তিনি এও বলেন, আদালত এক্ষেত্রে বিশেষজ্ঞ নয়, সেজন্য তাকে SSKM হাসপাতালে চিকিৎসা করতে বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছেন না। SSKM এর মেডিকেল বোর্ডের রিপোর্ট না পাওয়ায় আদালত কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না, সেই কারণেই আবেদন বাতিল করা হচ্ছে। উল্লেখ্য, অভিষেককে আগামীকাল বেলা 2টার সময় SSKM এর চক্ষু বিভাগ প্রধানের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের কাছে হাজিরা দিতে বলা হয়। বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে নাকি এখানেই চিকিৎসা সম্ভব, মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে তা স্থির করা সম্ভব হতো, কিন্তু সাংসদের আইনজীবীর বক্তব্য আগে থেকেই তাঁর বিদেশে চিকিৎসা হচ্ছে বলে তিনি সেখানেই চিকিৎসা করাতে চান। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত, সখী, সমৃদ্ধ ভারত শীর্ষক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় কিশোর রাহাতকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে সূচনা করে বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নের দিশা দেখিয়েছে এবং কৃষি, মৎস্যসাজ, কুটিরশিল্প সহ বিভিন্ন বিষয়ে বাংলার মহিলারা ক্রমশ এগিয়ে আসছে। তিনি বলেন, মহিলার নেতৃত্ব দিলে দেশ এবং সরকার আরও সফল হয়। CRPF ও ঝাড়খণ্ড পুলিশ এক যৌথ অভিযানে সেরাইকেল্লার খারসান জেলা থেকে 3 জন নিষিদ্ধ মাওবাদী কট্টর জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ইন্সপেক্টর জেনারেল নরেন্দ্র কুমার সিং এই গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেছেন যে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে মদন মাহাতো, এর মাথার দাম 15 লক্ষ টাকা, এবং রবি সর্দার, তারও মাথার দাম 5 লক্ষ টাকা ছিল। অন্য নারী জঙ্গি মাওবাদী মিনার মাথার দাম ছিল 2 লক্ষ টাকা। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনৈতিক দেশ হিসাবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 7 বছর আগে 370 ও 35-এর ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবন ব্যাপক পরিবর্তন এসেছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শ্যামকল্যাণ রাগে। বেহালা বাজিয়ে শোনালেন ভিজি যোগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন শ্যামল বসু। আকাশবাণী কৈলাসহ।

0: মনসামঙ্গলে আজকের পর্ব লক্ষিন্দরের দেশে যাত্রা, পরিবেশনায় ফুলতলি কৈলাসহরের ইরেশ মালাকার ও তার দল।
1: জয় জয় সোনাক্ষ সহিতে মনসা দেবী সানন্দে বলিও প্রেহেম শ্রেহেম কহো শ্রাধে কৃষ্ণ।

লক্ষ্মীধর দেশে যাত্রা শুনেন মন দিয়া, বিপুলায় বলে ভালো ফুসক করজনী, কালী পরিহাস্য যত করিবা কামিনী। শুনিয়া বিপুলার কথা লোকাইর মনে ত্রাস, পঞ্চমৃত দিয়া লোকাই করে পঞ্চগ্রাস, বুজন করিয়া লোকাই তাম্বুল দিল মুখে।

স্বয়ং মন্দিরে গেল মনের হরিষে, মনুষায় বলে সবে শুনো পাত্র নেথাই, এক দুঃখ আমি বনগো কই তোমার ঠাই, আমায় যত গালি পাড়ে শুনিতে অদ্ভুত, দংশিতে নারিলু আমি বাধুয়া আর অসুত, নেথায় বলিলা শুনো জয় বিশ্ব হরি, ফান্ডু আদি চারি নাক ডাক শীঘ্র করি।

পাণ্ডুয়া দিশারি না করিলা গমন, আরে পদ্মাবতী বলেন আগ্রা করে সরমান, বাদুয়া পুত্রে তবে লইতে ফরান, সেই কথা শুনিয়া নাকে করিল গমন।

মন্দিরেতে লাগান হইল সান্দের নন্দন, সুবন্যের সাড়াশি হস্তে সাহের কন্যা জাগে, ফান্ডু আদি সারি নাক মিলিলে কয়াগে, দুগ্ধ হোলা হায় নাগে লোহাই রে সায় আড়ে, সুবৈশ্যে সাড়াশ দিয়া চাপিয়া ধরে গাড়ে, দুই প্রহন নিশির মধ্যে সারি নাক বান্ধে, বুদ্ধির ফণ্ডিত কন্যা মনে মনে চিন্তে, হায় রে শুনিয়াছি আমার শ্বশুর সদাগর, বিবাদে গড়াইলা তিনি লুহার বাসর, লুহার বাসরে আমি প্রবেশ হইয়া।

সম্পদি বিপুলার কেশেতে ধরিল, বিপুলায় বলে প্রভু নহে সুবিচার, ছাড়িয়া কেশের মুষ্টি তুমি করহে বিচার, তোমারে তুলিলাম প্রভু দেখো এই কাজে, মনুষার চারি না ঘড় পের মাঝে, এথায় থাকিলে প্রভু গোনাহি অব্যাহতি, লুহার বাসর করে চল শীঘ্র করি, সেই কথা শুনিয়া তবে বলা লক্ষ্মীধর, রাগাইরে ডাকি তবে আনিলা সত্তর, লক্ষ্মীধরে বলে রাগাই তুমি বাপের আগে যাও, আমারও জীবন বার্তা বাহকে জানাও, সেই কথা শুনিয়া রাগাই করিল গমন, সান্দের নিকটে গিয়া হয়ে বিবরণ, রাগাইয়ে বলিল রাজা আপনি শুনেন বসন, বিদায় হইয়া যাও সাধু সম্প কনগর, সেই কথা শুনিয়া সান্দ করিলা।

লক্ষ্মী দরের মাথায় আইলা কমলা নাগরী, পুত্র বধু নিতে আইলা পরমা দর করি, লোহার বাসর ঘর চান্দে করিয়াছে নির্মাণ, লক্ষ্মী দর বিপুলা তবে রাখে।

পরাশিত হইয়া লড়েন বনিক্সি রমণি। আরে লক্ষ্মী দরে বলে প্রিয়া স্নহ বসন, এখ কথা কই প্রিয়া তোমার অগোচর, তোমার ভ্রাতার বধু বড় দুষ্টমতী, খাইতে না দিল অন্ন পরিয়াশ্যবতী, অন্ন রান্ধিয়া প্রিয়া দেবত এখন, সেই কথা কইলাম তোমার অগোচর, সেই কথা শুনিয়া তবে বিপুলা সুন্দরী রন্ধ।

নারিকেল খাটিয়া কন্যা তণ্ডুলে দিল পানি, নেত বস্ত্রবৃত দিয়া জ্বালিল যগুনি, অন্ন ভাগ করি থালেতে ডালিল, চিনি মধু ইত্যাদি চতুর্বিতে দিল, শয্যা হনে শুইয়া আছে চন্দ্রের নন্দন, তাহারে চৈতন্য করিল তখন, বিফুলায় বলে প্রভু আপনি শুনেন বসন, অন্ন হইয়াছে আপনি করেন বুজন, সেই কথা শুনিয়া তবে বালা লক্ষ্মীধর আসনে বসিয়া বাত করেন বুজন, বুজন করিয়া লগাই সন্তুষ্ট হইল মন।

লোহাই বিপুলা তবে সুয়া নিদ্রা যায়, মনুষ্যার উপরে ছন্দ বিড়া খোবায়, পদ্মাবতী বলে বৈঙ্গ ভাত্র নেতাই, এখ দুঃখ আমি বৈঙ্গ হই তোমার ঠাই, আমায় যত গালি পড়ে বৈঙ্গ শুনিতে অদ্ভুত, আর দংশিতে নারিলো আমি বাদুয়ার অসুত, নেতায় বলিলা শুনো জয় বিশ্ব হরি।

খালি নাগে লক্ষ্মী দর দিতে ফারে মারি আমার বসন্ত বে হরয় অবধান রায়বার ফাটাইয়া দেব খালির বিদ্যমান সোনার পাঠায় দেবী গুয়াফান লইয়া আর অন্য অন্য নাগগণ চায় বিচারিয়া এক নাগে বলে মাগো শুনগো বসন মর্দন্তে বিষ নাই মাগো হইলাম তোমার।

0: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের লক্ষিন্দরের দেশে যাত্রা পর্বটি। পরিবেশনায় ছিলেন ফুলতলি কৈলাসহরের ইরেশ মালাকার, নিবারণ মালাকার, সত্যেন্দ্র মালাকার, বিনন্দ মালাকার, অজিত মালাকার, বিজয় মালাকার, রূপন মালাকার, সঞ্চিত মালাকার ও প্রিয়া মালাকার।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: মনসা মঙ্গলের পরবর্তী পর্ব লোহার বাসর।
2: এতক্ষণ শুনছিলেন মনসা মঙ্গল।

আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ এবং পরে মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কৈলাস শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় খড়গৃহস্থিতে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং রয়েছে কৃষি আলোচনা। এটি শুনবেন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেচ ব্যবস্থা, এ নিয়ে বলবেন স্বপন মালাকার। 6:30 শুনবেন মনসা মঙ্গল গান। আজকের পর্ব লোহার বাসুর, পরিবেশনায় প্রতাপ চন্দ্র নম এবং সহশিল্পীরা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুক অনুষ্ঠান রিলে করে শোনানো হয়। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন আধুনিক বাংলা গান শিল্পী রূপঙ্কর। 8:30 বাংলা হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি শিল্পী উত্তম কুমার দাস এবং সুমিত্রা রায়। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ইমন রাগে খেয়াল শুনবেন শিল্পী উস্তাদ রশিদ খান।

দশটায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। দশটা বেজে দশ মিনিটে শুনবেন নজরুল গীতি, শিল্পী মলিনা রুদ্র। দশটা বেজে কুড়ি মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি। আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় হাম দিলাও।
1: নমস্কার, আমার নাম স্বপন মালাকার, আমি একজন কৃষিবিদ।
0: আচ্ছা, আজ আসরে কিতা বিষয় নিয়ে আলোচনা করতা?
1: আজকে আমরা চাষবাস করতে গিয়ে যে আমরা জলসেচের ব্যবস্থাপনার সম্বন্ধে একটু আলোচনা করব, এবং জলসেচ করতে গিয়ে জলের কোয়ালিটি কেমন হওয়া উচিত বা জল কী কীভাবে দেওয়া যায় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব।
0: আচ্ছা, তো শুরু করে দিন।
1: দেখুন, প্রথমতই আপনাকে চাষবাস করতে গেলে জল সেচ বা যেটা আমরা ইরিগেশন বলি অবশ্যই দিতে হবে, এবং নজর রাখতে হবে জলের কোয়ালিটিটা আপনার ঠিকঠাক আছে কিনা।
0: আচ্ছা, জলের কোয়ালিটি মানে কিটা কোনটা?
1: জলের কোয়ালিটি বলতে ধরুন বিভিন্ন ধরনের জল, সংক্রামিত জল হতে পারে, আর্সেনিক দূষিত জল হতে পারে, আপনার বিভিন্ন ধরনের হেভি মেটালস বা ভারী ধাতুযুক্ত জল হতে পারে। সেই সমস্ত জল যাতে আমরা জমিতে প্রয়োগ না করি সেই দিক থেকে আমাদের নজর রাখতে হবে। বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থযুক্ত জল, বিভিন্ন বড় বড় সিটি কর্পোরেশনের যে ড্রেনেজগুলো থাকে, বড় বড় খাল থাকে, সেই সমস্ত খালের মধ্যে কার জল যেগুলোতে বিভিন্ন ধরনের আপনার হেভি মেটালস, ধাতু, আর্সেনিক বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু থাকতে পারে, সেই সমস্ত জল আমরা অবশ্যই জমিতে ব্যবহার করব না, সেদিক থেকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। সেটা হচ্ছে একটা। দু নম্বর হচ্ছে কিছু কিছু জেলের জলের ক্ষেত্রে আমাকে সোডিয়ামের পার্সেন্টেজ, মানে লবণ কতটা আছে, বা ক্যালসিয়ামের পার্সেন্টেজ, বা ম্যাগনেশিয়ামের পার্সেন্টেজ, বা আয়রনের পার্সেন্টেজ, লৌহ যেটা বলি আমরা, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তো সাধারণ কৃষক হিসাবে আমরা তো সেটাকে চট করে জাজ করতে পারবো না, জলের মধ্যে কোনটার কত পার্সেন্টেজ আছে। সেই হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় রিসার্চ সেন্টার আছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেগুলোতে যদি আমরা জলের স্যাম্পল নিয়ে যেতে যাই, ওখান থেকে ওরা টেস্ট করে বলে দিতে পারবে যে আপনার যে জলসেচের যে জলটা দিচ্ছেন সেটা সঠিক কিনা, সেটাতে কোনো জীবাণু আছে বা সেটাতে কোনো হেভি মেটালস জাতীয় ভারী ধাতু আছে কিনা, সেটাকে সোডিয়ামের পার্সেন্টেজ কী আছে, সেটাতে ক্যালসিয়ামের পার্সেন্টেজ কী আছে,

0: সেটা ওরা নিশ্চয়ই বলে দেবে। সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনার জলসেচ দিতে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। যেমন যদি আমরা বাগানের ক্ষেত্রে জলসেচ দিই, বাগান বলতে যেমন ফলের বাগান হতে পারে, সেটা আবার সবজির ক্ষেত্রে জলের জলসেচ ব্যবস্থা হতে পারে, ধানের ক্ষেতের ক্ষেত্রে সেটা একটা জলসেচ হতে পারে। মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু জলসেচের যে টাইপ বা এই জলসেচের ব্যবস্থাপনা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা।
1: আচ্ছা, তো ও যে জল দেওয়ার ব্যাপারে, যেমন আমি সারা লাগাইলাম, লাগানোর লগে লগেও কিটা জল দেওয়া দরকার নেই, না কয়দিন পরে জল দেওয়া?
0: অবশ্যই লাগানোর সঙ্গে সঙ্গে জল দিতে হবে। তাছাড়া জমিতে একটা একটা আর্দ্রতা থাকা সত্ত্বে আমাকে চারাগুলো রোপণ করতে হবে। আদারওয়াইজ নতুন চারা যখন আপনার জলের ঘাটতি দেখবে, সূর্যের যদি তীব্রতা যদি বেশি থাকে, সেক্ষেত্রে গাছগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই লাগানোর সঙ্গে সঙ্গে আপনাকে জল অবশ্যই দিতে হবে। সেটা আপনার ফলের গাছ হতে পারে বা সবজি হতে পারে, যে কোনো গাছ হতে পারে, লাগানোর সঙ্গে সঙ্গে একবার জল দেওয়া উচিত। এবং কখন আমার গাছের জলের রিকোয়ারমেন্ট আছে, মানে জলের প্রয়োজন আছে, সেদিকে অবশ্যই আমাকে নজর রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের ওয়েদার রিপোর্ট আমাদের আজকালকে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে চলে আসে, যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কদিন বৃষ্টিপাত হবে কি হবে না, আজ হবে কি কাল হবে, সেটাকে অবশ্যই রেখে আপনাকে কৃষক ভাইদের জলসেচ করতে হবে। কারণ দেখা গেল যে আজকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে কালকে বৃষ্টি হবে, আমি আজকে জমিতে জল দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে দেখা গেলো যে কালও বৃষ্টি হলো, পরশু হলো, তিন দিন একটাকারে বৃষ্টি হলো, যার ফলে আমার জমিতে কাদা হয়ে গেল, আমি জমিতে নামতে পারছি না, আমি স্প্রে করতে পারছি না, আমার গাছের গোড়ায় জল জমে গাছগুলো আমার ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে ওয়েদারের রিপোর্টটা অবশ্যই কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে, রেখে জমিতে জলসেচ দিতে হবে।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা। তো ও যে জলসেচ, ওই যে ভারী জলসেচ বা যে কোনো যে কইছেন, তো কোনো কোনো শুকনার সিজনে আপনি গিয়া দেখবা ও যে লোহা মিশ্রিত জলেই হয় না, আর এই জলেই হয় জলই পাওয়া যায় না খেতে দোয়ার লেগে। তো এই জায়গাত কৃষক ভাইরা কি তা করবা, যে নোংরা জল আমি দিতামও না খেত, কিন্তু খেত বাঁচাইতে হইলে হয়তো ধনই লাগতে পারে, আর যদি দেই ন অর্থাৎ কিটা গাছ মরে দিব না কিটা?
0: গাছ মরার প্রশ্ন নয়। যেটা হচ্ছে, যেই সবজিগুলাতে হেভি মেটালস যুক্ত বা বিভিন্ন ক্ষতিকারক জীবাণুযুক্ত জল, বা ওই যেমন আমি আর্সেনিক বললাম, সেটা মিশ্রিত জল যদি দেওয়া হয়, সেটা জলের মাধ্যমে মাটির মাধ্যমে সেটা গাছে যাচ্ছে, গাছ থেকে গাছের ফলে যাচ্ছে। যেই ফলটা বা যেই সবজিটা আমরা মানবজাতি খাচ্ছি বা পশু পাখিরা খাচ্ছি, সেটা কিন্তু আমাদের শরীরেও অটোমেটিকলি চলে আসবে। হেভি মেটালস এমন একটা জিনিস, বিভিন্ন ধরনের হেভি মেটালস, সেগুলো কিন্তু ফলের মাধ্যমে সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে মানুষও বিভিন্ন ধরনের রোগ, যেমন হাতে আর্সেনিকের প্রভাব বা ইটাই ইটাই বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতিকারক রোগের সম্মুখীন মানুষ মানুষ মানুষকে হতে হতে হতে পারে মানুষ। তো সেদিকে লক্ষ্য রেখে আমাদের অবশ্যই জলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আর বল, যেমন গ্রীষ্মকালীন সময়ে আমরা অনেক সময় দেখি যে নলকূপের মাধ্যমে, মানে মাটির গভীর থেকে জল উঠিয়ে আমরা যদি ব্যবস্থা করে রেখে দিতে পারি, তাহলে ওই সময় আমরা ওই জলের ব্যবস্থাটা আমাদের জমিতে অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা জিনিস যেটা আমি বললাম, সবজির ক্ষেত্রে বা আপনার ফলের ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে। যেমন আধুনিক বিজ্ঞানের যুগে কিছু কিছু সিস্টেম, ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন, সেগুলোর ক্ষেত্রে কি হয়, যেমন ড্রিপ ইরিগেশন মানে ড্রপ ওয়াইজ, মানে ড্রপ ড্রপ করে গাছের গোড়াতে জলের জল পড়বে, এবং স্প্রিংকলার ইরিগেশন যেটা যেটা হচ্ছে বৃষ্টির মতো উপর দিকে ছিটকে ছিটকে জল পড়বে। সেইগুলোর ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, যেটা বললেন আপনি অনেক সময় জলের ক্রাইসিস, ওই ক্ষেত্রে কি হয়, ড্রিপ ইরিগেশন দিলে আপনার জলের সেভিংসটা, মানে জলের আপনি 50-70% আপনি জলটা আপনি সেভিং করতে পারবেন, মানে জলের পরিমাণটা খুবই কম লাগছে ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে এবং স্প্রিংকলার ইরিগেশনের ক্ষেত্রে। তবে ড্রিপ ইরিগেশন

0: এটা বিশেষ করে ফল জাতীয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য এবং কিছু কিছু ক্ষেত্রে ভেজিটেবলের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু অধিক ঘনত্বযুক্ত ভেজিটেবলের ক্ষেত্রে বা শাকসবজির ক্ষেত্রে সেটা দেওয়াটা একটু মুশকিল, কারণ ড্রিপ ইরিগেশনটা একটু গাছের দূরত্ব, ইউনিফর্ম দূরত্ব এবং সুন্দর দূরত্ব মেনটেন করে তারপর এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা দাদাবাবু। তো ওহন আমি জানতাম সাইয়ার এই যে জলের মধ্যে অনেক সময় ইউরিয়া মিশাইয়া দিন, বিভিন্ন গাছে কৃষক দাদারা ইউরিয়া মিশাইয়া দিন, তো ও জলও কিতা মানে দূষিত জল হিসাবে কিতা আপনি কইরানি এটা, নাকি এই জলটা ঠিক আছে?
0: না, যেটা
1: দৈন্য হতা তারা করবা যে কোনো শাক করবা থুরা ইউরিয়া মিশাইয়া জল গুণ দিলাই বা স্প্রে করিয়া,
0: সেটা দেওয়া যেতে পারে, কারণ ইউরিয়াটা তো এ যে মানে ফার্টিলাইজার বা সার হিসেবে আমরা দিচ্ছি, তো জলের সাথে দেওয়া যেতে পারে, যেটাকে আমরা বলি ফার্টিগেশন, মানে জলের সাথে মানে ইরিগেশনের সাথে যখন ফার্টিলাইজারটা দেওয়া হবে সেটাকে ফার্টিগেশন বলে, এবং সেটা আমি ইউরিয়াও দিতে পারি বা পটাশ বা যে কোনো ধরনের ফার্টিলাইজার যখন জলের সাথে একটা ড্রামের মধ্যে গুলে দেব, অথবা যখন যেই এই ছাপ্পুজে আমরা আলু চাষ করলে আলুর জল দেওয়া হচ্ছে লাইন লাইন করে, যেটা আমরা ফার্ম ইরিগেশন বলতে পারি, লাইন লাইন করে জল দেওয়া হচ্ছে, ওই লাইনের মধ্যে আমি ইউরিয়া হাত দিয়ে ঢেলে দিলে সেটাও গাছ খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে, কারণ জলের সাথে সারটা গুলে যাবে এবং গাছ খুব ইজিলি নিতে পারবে, সেটা কোনো ক্ষতিকারক দিক নয়, সেটা আমরা অবশ্যই করতে পারি।
1: আচ্ছা, এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা কোনো কিছু নাই। আচ্ছা, ও জলের লগে লগে তোরা ফুকের ব্যাপার লইয়া কি তা একটু আলোচনা করিলি বানি?
0: যদি আপনার মনে করুন জমিতে কাটুয়ার জাতীয় মানে লার্ভা জাতীয় বা পোকা জাতীয় যেগুলো সমস্যা থাকে, অথবা যদি মনে করেন আপনার জমিতে ছত্রাকজনিত কোনো রোগ আক্রমণ হয়েছে, সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু এই জলের সাথে আমরা ওষুধটা মিলিয়ে জমিতে প্রয়োগ করতে পারি। তাতে কি হয়, আপনার স্প্রে করতে গেলে যে কস্টিংটা আসবে বা খরচাটা আসবে বা লেবার কস্টিংটা আসবে সেটা কিন্তু অনেকটা অংশে এটা কমে আসবে। তো এটা অবশ্যই আমরা করতে পারি, জলের যদি জমিতে যদি কোনো সমস্যা থাকে পোক পোক পোকামাকড় সংক্রান্ত বা ছত্রাকজনিত, তাহলে আমরা অবশ্যই ওই ঔষধগুলো জলের সাথে মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করতে পারি।
1: আচ্ছা, তো এইটা রোগ পোকার কথা আমি কেন কইরাম, ধান গাছের এই কইন আর ইয়ে কইন গাছ লাগানোর আগে আইয়া ফুক বই থাকব, আপনি ও যে বেগুন গাছের কথাই কইন, বেগুন গাছেও দেখবা ও যে আগা ডলা একটা ব্যাপার আছে, এরপরে পাতা কুকরির একটা ব্যাপার আছে, তো এইসব ইয়াতে কিতা করা দরকার?
0: সেটার ক্ষেত্রে আমাদের প্রথম থেকেই যদি আমরা প্রিকশন মেজার নিতে পারি, মানে লাগানো থেকে শেষ পর্যন্ত, তাহলে রোগ পোকার আক্রমণটা অনেকাংশেই কমবে। যেটা হচ্ছে আমরা যদি মনে করেন বীজ বপন থেকে শুরু করে বীজ চারা চারা গাছ মূল জমিতে রূপান্তরিত করা থেকে শুরু করে লাস্ট অবধি যদি আমরা বিভিন্ন ধরনের নিমবিসিডিন বা নিম জাতীয় যে সমস্ত মেডিসিন মার্কেটে পাওয়া যায়, অথবা আপনাদের বিভিন্ন ধরনের বুটানিক পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড পাইরিথ্রাম রুটিনন এ ধরনের নিম অয়েল এইগুলো যদি আমরা শুরু থেকে স্প্রে করে রাখতে পারি, তাহলে অনেকাংশেই এই যেমন বেগুনের ডিক্কাটা পোকাগুলো আমরা কন্ট্রোল করতে পারি বা বিভিন্ন ধরনের পোকামাকড় কন্ট্রোল করতে পারি। আর যদি আমরা শুরু থেকেই এই সমস্ত অর্গানিক পদার্থ বা এই সমস্ত যেগুলো উপকারী জীবাণু সার বা জীবাণু নাশক আমরা স্প্রে করতে পারি তাহলে ভালো, আদারওয়াইজ আমাদের হঠাৎ করে এটা অবশ্য হয়ে গেলে ওই কেমিক্যাল কন্ট্রোলই আমাদের যেতে হবে, এছাড়া উপায় খুব কষ্টসাধ্য হবে কন্ট্রোল করা।
1: আচ্ছা, আর ধান গাছের ক্ষেত্রে আপনি কিটা হইবা, ধান গাছে মৌয়া ফুকুই কইন সিজনে আপনি আবার এই কয় বছর ধরিয়া যেমন দেখলাম ফুকের উপদ্রবটা ধান গাছে কিছুটা কম আছে আগের তুলনায়
0: ধানের ক্ষেত্রে মেজর।
1: আর একটা জিনিসও আবার আপনারা কইলাম যে গাছ লাগাইছি মানে ফুক আইব, তে ফুক নাও লেগে ফুকবালা আইসেও না হলো, গাছের গুড়াত কিতা ওষুধ দিলাও নি যে ফুক আইতো না আমি ওষুধ দিলাইছি,
0: যেটা আমি বলি।

0: প্রথম থেকে যদি আমরা অর্গানিক বিভিন্ন ধরনের পদার্থ, বোটানিক্যাল যেটা আমাদের গাছপালা থেকে তৈরি হয়, সেটা যদি আমরা শুরু থেকে দিয়ে ব্যবহার করে যেতে পারি, তাহলে আমরা অবশ্যই রেজাল্ট পাবো। কারণ বিভিন্ন ধরনের বোটানিক্যাল যে পেস্টিসাইডগুলো হয় বা বিভিন্ন ধরনের জৈবিক যে উপাদানগুলো আমরা জমিতে ব্যবহার করি, সেইগুলোর কিন্তু রেজাল্ট আসতে অনেকটা কেমিক্যালের তুলনায় সময়টা বেশি নেয়। এর জন্য আমরা শুরু থেকে এগুলো যদি ব্যবহার করতে পারি, ধানের ক্ষেত্রে অনেকগুলো মাজরা পোকা বা এই যেমন গান্ধিবাগ বা যেমন বিভিন্ন ধরনের রোগ, সিড ব্লাইট বা খোলক পচা বা ব্রাউন স্পট, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি, শুরু থেকেই আমাদের রাখতে হবে এবং শুরু থেকে আমরা জৈব পদার্থ অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া ধানের ক্ষেত্রে আমরা ইয়েলো স্টেম বোরার কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ধরনের লিউর পাওয়া যায়, অর্গানিক লিউর, সেগুলোকে আমরা যদি মাঠে টাঙিয়ে রাখতে পারি, বিভিন্ন ধরনের ইয়েলো স্টিকি ট্র্যাপ, ব্লু স্টিকি ট্র্যাপ, যেগুলোতে বিভিন্ন ধরনের সাকিং পেস্ট আমরা জানি যে কালারের দিকে আকৃষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা ওগুলাকে কন্ট্রোল করতে পারি। বিভিন্ন ধরনের মরণ ফাঁদ, যেমন যদি লাইট ট্র্যাপ আমরা ইউজ করতে পারি, বা জমির পাশে যদি সন্ধ্যাবেলা আমরা আগুন জ্বেলে রাখতে পারি, সেক্ষেত্রে পোকামাকড়গুলো আগুনের দিকে আলোতে আকৃষ্ট হয়ে আসবে এবং জলে মারা যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের মেকানিক্যাল ডিভাইসগুলো আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা, আর ও আগে আগে ওষুধ দিলনের ব্যাপারটা এটা একটু কই না, যে পোক আইতে পারে আগের তো ওষুধ দিয়ে রাখি দিই,
0: যদি সেটা এই জৈব পদার্থ হয় বা বোটানিক্যাল হয় বা এই যেমন জীবাণু সারযুক্ত বা জীবাণু থেকে তৈরি অর্গানিক যেগুলো, সেগুলো আপনারা অবশ্যই আগে থেকে স্প্রে করে রাখতে পারেন, তাতে কৃষকের অবশ্যই লাভ হবে, রোগ পোকাগুলো থেকে বিরত থাকতে পারবেন।
1: আচ্ছা, কারণ স্প্রে করিয়া দিয়া যেই জিনিসটা হয় সেটা অনেক সময় ইয়র সিটা দিয়া, ও যে সুপারি গাছের সই দিয়া অনেক কৃষক বাইরে দেখছে সিটেয়া সিটেয়া দিন, বা যার স্প্রে নাই, স্প্রে মেশিন নাই, হেও দিন। আচ্ছা, তো ইহানের মধ্যে যদি আপনি গোবর গুলিয়া গরুর সেনা ওতাও দেওয়া যায়, আবার মানে বেশি হয়ে গেলে গিয়া আপনার কেমিক্যালের ইয়েও দেওয়া যাইতে পারে। আচ্ছা, আর আপনার কিটা আলোচনা আছে
0: গোবরগুলার ক্ষেত্রে? যেটা বললেন সেটার পার্টিকুলার ডোজ আছে, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। যেমন যদি 500 গ্রামের মতো আমরা 5 কেজির মতো নিম পাতা এবং 5 লিটার জল এবং 2 কেজি কাউডাং, মানে গোবর, যদি আমরা ওভারনাইট 24 ঘন্টা ভিজিয়ে রাখি, পরদিন সকালবেলা সেটাকে তুলে নির্যাস বের করে 100 লিটার জলের সাথে সেটাকে ডাইলিউট করে স্প্রে করতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি, পোকামাকড়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেটাতে আমাদের একটু টাইম লাগবে, কারণ জৈব পদার্থ দিয়ে বা বোটানিক্যাল পেস্টিসাইড দিয়ে যখনই করবেন সেটাতে একটু কন্ট্রোল হতে টাইম লাগবে, এর জন্য প্রথম থেকে আপনাকে করতে হবে।
1: আচ্ছা, আর আমার আরেক কথা হইল, ও যে গাছ লাগাইলাম ছোট ছোট গাছ, ও তার ধরুন গেছে কয়েকদিন, তখন 2 পাতা 3 পাতা দিয়া এটা বড় হয়েছে, এটার মধ্যে যদি হালকা কইরা গোবর গুলিয়া এই ফাতার মাঝে মাঝে মাঝে মাঝে দিয়া গেলা গিয়া, তে কিবা গাছের গুঁড়াতে একটু সার হইল আর গোবরের গন্ধে কিবা ফুকাও আইল না, এই দিয়া দিয়া যদি আপনি বড় হরইন, কিছুদিন পরে আপনি হালকা করিয়া গোবরের সেনা গুলিয়া এই হালকা কইরা স্প্রে কইরা ফুক আওনের সুযোগ নাই। আমার দর্শেও না বালা, কিন্তু ওটা আমি দিয়া গেলাম গিয়া, ওটা তো গাছের উপকার তো হইব,
0: অবশ্যই উপকার হবে, কারণ আমরা জানি যে কাউ ইউরিন বা গোমূত্র এবং কাউডাং যেটা গোবর, আমরা এটার একটা ইনসেকটিসাইডাল প্রপার্টি আছে, মানে ওরা কীটনাশক হিসাবে কাজ করতে পারে, তার জন্য আপনাকে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন, সেটাকে সঠিক ডোজ মেনটেন করে যদি আপনারা স্প্রে করতে পারেন।
1: আচ্ছা, তো আজ আসর অন্য শেষ করলাম গান শুনতে শুনতে।
2: আগামী কালকের তাকিয়া শ্রাবণ মাস শুরু, আর এই শ্রাবণ মাসের বিশেষ অনুষ্ঠান মনসামঙ্গল গান। সম্পূর্ণ শ্রাবণ মাস আমরা প্রচার করব, আশা করি আপনারা এই অনুষ্ঠান শুনবা।

এতক্ষণ শুনলেন খরগৃহস্থির আসুর। আকাশ বাণী গোলা শহর, এখন শুরু হতে যাচ্ছে মনসা মঙ্গল গান। আজকের পর্ব লোহার বাসর, পরিবেশনায় প্রতাপ চন্দ্র নম এবং সহশিল্পীরা।

0: মনসামঙ্গলের আজকের পর্ব লোহার বাসর, পরিবেশনায় পাখির বাদা কৈলাসহরের প্রতাপ চন্দ্র নম ও তার দল।
1: জয় জয় পদ্মাবতী প্রীতে।

এতে কো শুনিয়া পদ্মা গো যায় লুহার গোর, আর বলিল সকল কথা কালীর গোচর। যেই রূপে পদ্মাবতী গো কহে নাগের।

হিরণ্যবায়া নাগিনী গো ছাড়িল বিষজাল, আর সেই পথে প্রবেশিল লোকায় যমকাল। নিদ্রা নিদ্রা বলিয়া ডাকেন জয় বিষহরি, আর পদ্মার আজ্ঞা পাইয়া নিদ্রা আসে তোরা করি।

কেমনে মারিব আমি কামড়েরও ঘাও। সুন্দর লোখারির উপরে দেখি প্রাণ ফাটে, সুন্দরী বিপুলা আছে লোখারি নিকটে। উঠো উঠো বলি লোকাই বলে খালি নাগে।

আসন করে বুকের উপর, তিনবার অপমান করিল বাদুয়ার নন্দন, মারিব কামড়েবে রাখে কোনজন, মহাক্রোধে নাগিনী এগো কোনো।

ঠাকুরে নাগি নিয়ে গো মারিল কামর, আর ত্রাস পাইয়া লক্ষিন্দর হইল কাতর। আমার হলো লাঠের লিখা গো আছিল কর্মফল, আর প্রাণেশ্বরী না দেখিয়া হইল বিকল। বিপুলার শিওরে পত্র থইল তখন, আর বিষে বিকল লোকাই ধরাইতে নারে মন। গায়ক কবি ষষ্ঠী বরে মধুর বারত।

গুহার করে থাকি কন্যা গকরয়ে ক্রন্দন, আর হিঙ্গুল মন্দিরে থাকি সুনের ধাইল মন। শুনো শুনে ওরে প্রভুরে লঙ্কার সদাগর, মর বদুর ক্রন্দন শুনি লুহার বাসর।

0: শুনলেন মনসা মঙ্গলের লোহার বাসর পর্বটি। শিল্পীরা ছিলেন পাখিরবাদা কৈলাসহরের প্রতাপচন্দ্র নম, দিলীপ দেব, কানু নম, দীপক নম, মনোরঞ্জন পাল ও শ্রীনিবাস দেব। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30। মনসামঙ্গলের পরবর্তী পর্ব বিপুলার বিলাপ।
1: মনসামঙ্গল গান এখানে শেষ হল। সংযোজনা

আকাশবাণী আগরতলা সারে কাহাম তাবুক চঞ্জাকু তিরিন সারকনি কক ব্রক পান্দা তিনি সেরাং সাল পান্দান পুলেওনে খানাওয়ানে রেডিও সিরিয়াল তিনি কক বথমাঙ্কা মতাই বাঁচাব অমকালাকে ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বলল আজি যাক ও পান্দাব তিনি রেডিও সিরিয়ালনি কক বথমাঙ্কা মতাই বাঁচাব আগে খানাবাইতি রেডিও সিরিয়াল

তিনি নিপান্দা মতাই বাচাও আগিনি সিমিন তাবুক জরা যেন গবাং মা ককলগ্ন খাকা কলব জাকমানী ফলা কথার মানজাকমানী তৈ মতাই বাচা জাকাই কথমা রক কলব জাকাই তৈ মতাই কথার মানজানাই রক আজর খাকিসা তুমাব জুদান অঙ্গি থাঙ্গু কক সামানী খরং রকব জাইগ্র গ্রহ তৈ সক্রমজাক হাইরক নাসিমাব মকল কাজমুই নাসিগু বতৈরং নগৈ যে সাফান আচমসা সুন্দরমা সাজাগৈ থাই গ্রাউ বরংনি কক রক খাকাই যে সা বরক ফান উংথতক নাংহতক উংজাক বায়ু জরা জরা খাই বতৈ বরংনি কক সামারক থাকো বা থাকিয়া লাইফলাই থাংমানি বতঙ্গু বতৈরংনি বাকে খাই তাই কেবন পৈত চালাইয়া অচাইন সিমিন পৈত চালায়ু কলব জাংনাইন স্রারিনাইনি বাকৈ অজাই শুক্লায় তাই পদ্রে পদ ককমু সাবৈ মশক রং রক ইয়ল্লায়ু আফ্রুকাই আ কলব জাংনাই খরকসা খরকসু আয়ং মায়ুং উঙ্গৈ স্রাউই বাসাইব থাঙ্গু অবনখাই অজাই সাও কলব নাই নয়াকারী কলাংখা আ করকখনৈ ফিয়াবা চারৌই মাঞ্জা রংনখাই সাজাউনাই কলবনাই বেলাইখেন গরাক আকরক হনৈ মতাই বাজানাই এবা ফলা কথার মানু হনমানি অব তাইব কিরিমাসি যা এবা ওয়ানামাসি যা মতাই বাজানাই এবা ফলা কথার মানাই রক জেফরুফানো সাকন বেলাইখেন কথার তৈ রায়দানি বিশিং তৈ তৈনাই নাই জরা তৈ মতাই বারকনাই তাই সুরিনাই মতাই বাজাও এবার ফলা কথার মানু হনৈ খাইন বরক বদল বদল কবর চাউই রুখারি থাংলায়ু তৈ জানি খাকা তৈ নাইজা।

0: 제자가 뭉쳐서 응 간까이 타고서 바트게 그제
1: 이걸래 버스대고 간까이 살만오 뭐케 크나마스 발록바캬포 증 스미시티니 크나블라
0: 하이 바스 너르티니다 크나버
1: 아우 그 헬랭 디니 풍거 바스 꼭딩이 성이나고 탕프로세 크나위 파요 바스 꼭딩이 성 디니 아람모타이 바사 다니워 탕을 나라이 경우 앞으로 앙보 크나보 하에게 증보 나보 파나 크세 크나글라 카무타
2: 증보 살사 탕라냐니 흔히 경우 할라 능보 나자기 마니 블라사 니나 하마나 사이메야 카클랍 대붕 대붕 마노
0: 탕라니 흔히 경우 앙보 아버지 이거 누게다 비앙니 또몽 비앙니 마토 아담이리 그마마니 만칸가 타나니 흔히 똥고 왕보
1: 그 헬랭 너럭리 무슨 막히니노 방카나 블레
0: 방마니는 갈라캐타 꿀라 푸로바 하녀 보니 다미리 마사 바가리 마시 히블라흐네 아보보 꼬리야 그 뭐 탁작 아보노노 창니 트이란 척라이 무콩노녀 부실라면다 아보바냐 너고 따보 무수게 안마 갈라캐타
2: 진이 너고라 타모 몸테이 다드로 낭마 갈라캐치두 무수노 에루이치 말알리여
1: 진이 너고세 아기 카이 부니샤이 무수 그방 흰자게 동마니 타부카이 그리 흰자게 아드로 알리 조 샤테이 가이 마사 수스루노 동시우
2: 무수시 고니 바기체 진이 너고레 무수므란 마니 갈라시오
1: 아
2: 하야 카이 아니 너니 하이 무수 그방 개분 그스 그르이 진어 암사요
0: 하녀다 승크바 살면야다 농니 농니 무숭나 아기 노고야 무스께 가요 다이 차이 골파야
1: 이거 마스터 파이가 뭐나 거럭살래 녹카 살짝만의 스쿨 탕야 녹응이 동마이 녹이야 보노 조라보기 사파는 패디야 비니카이 아기름이 샤이 도스 녹카
0: 마스터 바 한여나 낭타 아니 녹아는 나볼리 녹음망스 녹불라 사흐네 বরকতা ওয়াশাপানে স্কুল গ থানা নাঙ্গে দা সিদু
2: তামসা মাস্টার হিসা হাবলাঙ্কাই তামসা
3: সাবু সাবনি নগ দাবলা ও দা হাইলং সিবলাসা ইয়াগো জরব তং খো হংকাবা স্রাপসা কক ছালাংসিনে দা দা হাইলংকে তাম বমতি সামুং নাঙ্গে ফাইমানি দা
0: হাও মাস্টার দা মিরে কমামানি তিনি বাইকে হাতি বারসা কাউই তংখা আবনো নাইটুকতে নাইটুকতে ইয়াঙ্গব সকবা সরাব কক সালাই তংহাতা
3: হাইকে দাবলাই বাসে নরকাই কাহাম তংমা বলা সা
2: বড়নি হিনা মাস্টার জংবা কালন হামক্রাইকি ব্লা নি বাসে বখরু হিমজামন আব হাদা হামচিবা আনি খাইবা খাকলাপ কিয়র মানে আব হামফ্লাইলাংল তাই আবনো ম খেবকে আয়াং তবা খর কামিও বরী খরচা মতাই বাসাফু আর সালসা থাঙ্গি ফুনক লাইছে নাই নি বাসি বে খা থনে দলাই মানি তা
1: মতাই কথাং বাসা জাগনাই রক্ষা হাইনপ বরং থানি কে কি সাপান খবি তঙ সে মায়াফু আংব খনাদ্রব নি সিমিন থাঙানি হনই বখা পাঞ্জি লাই জাগন
0: ও খেবেলে তাই তংলিয়া দা মেরে কমা মানি আর আমান আরন থাঙাই নাইছিন হে সা আনা দা মেরে নব মান গলাখা
3: দা হাইলাংখাই বসাগ্রক বেবেক নো কাহাম নো তংবাই নাবলে
0: বড়নি হনে মাস্টার আনা সাকনি বেমার হাদা হামপলাইসিবা বনি বাকিন তাবুগা মতাই কতাল বাসামানি আর থাকানি হিনি তঙ্গু দামেরি কমামানি ব আর থাঙে নাইসিন হাইবাই আকোবাই থানা হানি ওয়ানসুগি তংতা
3: নি বেমার খাই তামু বম তুসি হামু দা হাইলা
0: আনি খাবা তাই তামু সা আগি না বেমার তা হামাই না সৈমাইয়া তাবুক ফানো হাসা হামপালাইলাংলিয়া
3: ননবা তামো থানাই তালদা বুফুরব বরব সাবনি অর মতাই মানানি থানি থাঙ্গু হই খানা কাবলাসা দাহাইলা
0: থাঙ্কা মাস্টার আবসে নাইজাগাইছে মান বলিয়া তোমানো তুই আফুরু কক বাংলাই হাই উরুম দুরুম নাংলাই যাকছে আফুরু আর জরাব কে বনো নাই সিমানলিয়া হানি থাঙ্গই সিমানো কিবিলে মা ফাইকেতা হনে
3: কক রই বনো তুই নরক বাই সালচা কিসে কাহাম কে কক মা সারায়ানু আনি স্কুল জরা উঙ্গি টংখা তাবু আং মাস মা থামগারা সিনাই দো
2: মাস্টার চিনি ওয়ান সংমা রকবা সাউ দিয়া টংখা সায়া রকদাঙ্গি টংখা সালসা সুক জরা খলাই ইচ্ছা সাউই খানার ফাইগ্রা দে মাস্টার
3: সানাই দাবলাই

0: খালচা জরা খালাই কাহাম কেন সালাইনাই আং তাবুক তাই লেরি মানলিয়া দো বাসই দা হাইলাং আং তাবুক মা থাংরাকা
1: দ চিনি সালাই তোমারবা যাতা যাজা খা যাজা গিয়া কাহাম বসালিয়া হামিয়া বসালিয়া চিনি কগ্ন সিমিসে খানা ওই থাংসিউ ওল সাউন হই থাঙে পাইখা মাস্টার বা
2: যাজা গো তাম যাজা ইয়াং নাই বখেবা বড় গিয়া দা মতানি কৌরং সাব যাজাইয়া তো না তোমা খেবা বি স্কুলনি জরা খাবা ব কিসাবান কক সালংলাই থাকাতা হানি বাকে ওল কাহামকে সালাইছি হই সাই কলাম বলা হাইকে আং হিমগ্রা খা দো দাবলাই তাই বাসই
1: দ
2: মতায় থাকে জরা গতলাইকে বাকসাকে থাকলাই দো
1: বাকসাকে থাকলাই মানখাই তো সাউন তা
3: দ আকন বড় বাইন তিয়ারেঙ্গা থা জুব তিয়ারেঙ্গই পাইলাইগ্রা না
2: অবশ্যই কক আসুন কক আং হিমগ্রা খা
3: দ আকন
4: এই তুমি মশা খাসা দেখ
2: তুমক পাই মা খা সারিগ তাই তুমক সুখ পাই না আসলেন বলা না সুগাংনি কারি যাইবা তুম বুড়ি যা তুমক দম খুনা বলা
4: নাই বিয়াঙ্গ নাইটুখানে নাইটুকুই দংসা মানে রুলাং মালা লাইটাস হনমাহাই কুমুই খুবই দুলানি নক তলাও সে দ্রপসা মানে রইও আর বিদ্রি বুফাং তলাও মাং সারি কলাইকে কাসা কাসা থুয়ো হতার
2: গুবুনা আংকে বাহাইব সাবানো বিনি নক বুবাই থাকায় মতো মালি আংখা আইংলা হাই টিকা তলা হনমা হাইজি নিনি মূ সাজাং তং তা
4: নিনি মূ আনি মূ উনানি ক গিয়া তাবুক তো মুসুক মানিয়ে মানক মতায়খা বুফর থাকাইনি সাকাসা
2: থাকেবা খনাসনি বিসিংগ ন থাঙে মাখা চাওতা
4: নাক ক কতাল খা খাক
2: খনায়াকো তামো বমতি ক কতালাবো
4: তামো গরজন হাতায় বুড়িমা খরকসা ফলা কথার মাজা খানমানি আবসে তাইব সৈদম কতর হই সালাই টংলাই যাও খাবলাস
2: নে আবো বড় তাই বুফুরু ক কতাল খানায় ফাইজাও গা আব
4: মিয়া আরো কমে খুবই দোলানি নগো ন সালাই টংলাই মানে খানাবোতা হাইফানো আবো তাইব সৈদম কতন হই সালাইও
2: বাহাই বমতি খেয়ে আবো সৈদম কতর হই সাইমালায় খাবা
4: বরং মিয়া সালাই টংলাই মানে জরা তৈখায় আয়াং বিফাং হাতে বুড়িমা খরকজা বেশি বারা বেশি দক ইয়াকুং ইয়াক মানিয়া থার কলাইজাক দংমাফু আবোন অফলা কথার মানানি আরো তলাঙ্গে থাকাইন তোমা বইয়াকুং কংনে হাওয়া ফাইতমই সুঙ্গ ইয়াকুং ইয়াং মানিয়া বুড়িমানে খরগ ইয়াক কংনে বেড়াওই মুকুমসেরা বেসরাবজা সুরি পাইখেন কোনো দেয়ানো তাবো কে বতারম বাইদি আং হামগা হই থা বাসাওই হিমি টকা হিনবলাস আবোন নুগুই আরো তংনের বেলা খেলো ওয়ানা যাকবা খেপু
2: ওয়ানা নানি কং নুতা বসুক বালকা হিনবা আফলা কথার মান মানিলা
4: সালাই মানে তৈখায় আসুক বালক ইয়াকু হাতে বারসা দা হাতে বানুসুক সুগাং রং কক সঙ্গ খানা
2: হাইকেবা আর বড় খেলে তুই তরমা সঙ্গে টংলাই যাও খানা থাংলাইকে আরো না থাংলাইছিন দাম হেন
4: জেনে নি বেখা থারে থারে আরো হেম দে কক খাই সুরাই সুরাই পয়তক রাখছে অংনা নাংনাই
2: ই কনাসিক দে দাবলাই সং বহুনে ফাইলাই টংগো বরক বো মতায় থাংলাইনি কংন ন সালাইনি ফাইলাইকা না তা
4: ফাইদি বাসই নন বুকুং নুনা ফাইমানি নুকমালে বেলাইকে খা খম খমা তংখা
2: ফাইদি দাবলাই ই কর নাসু ফাইদি
4: বাসে হিন্দি নাও আর নাসু গ্রাসিদি
1: তামো খাইলাই দংসান রক্ষাই নরংনে দামরি কমাও মাকাই মাদা মানখাসা
4: মানখ মিয়ানো মানখা
3: হাই বড় মানখাসা
2: মিয়া ফুংনি সাল জরাও নয় জুকছে মানি ফাইসিবলা হনে আংখাসুক সংসার গুরগে নাইটুমাসে মুস মানলিয়া হনগবা
3: নর খাবো বড় মানি ফাইমানি গলাই খাসা হাইলাংনি বিহর
4: আং নু মিয়া বখা তংথগিয়া ফুংনি সাল জরাও ও কমই খুবই দুলানি গাতি তলা তৈখাই কিসা নাইসনি ফাইন হনে থাংমালে আরো নো ভাইখেবো দ্রপসা মাসে রেখিয়া
1: নিনি ইয়াক তৈখাই মানানি তংতা
4: নং বতা সাসিরি বাসই তাবুক আনি লগিনি আও বাইকে সাজাগেছে পাইখ্যা আনি বুং উংনা তঙ্গ হনই
3: অংনানি কং নতা হাইলাংকাই আসুক সাল বেড়াই নাইটুকুই তংমাসে বখাই কারিউছে মালিয়া হাঙ্কাইবা বুংবা নংনে নয়া উংনা কালাইতা
1: দ আকন অংখা নকনি মানিবা দেবা খরকসানে ইয়াকতে মানখাইন পাইখ্যাবলে আর তে তাম বুম বুসানি ক কানানি তংন কখাই নরং মতায় থাংলাই লিয়াদা
4: থাঙ্গো তাম থাঙে অংনাসা আর কক ন তাবু সালাই টংলাই মানে নরকাই থাংলাই আনবলাসা
1: আবো নি বাকি নরক বাই মালাই ফাইমানে দ সবাই খেলার সিদ্ধি নরক না

0: কখাই থানা তো থাংলাইনি নুদো আবু সতাবুক তাই কেসা গতাল খাই ফলা কথার মানো হুমানি নর খদা খনা বাইকা হন
1: খনাকা অবব নয় জং ন মিয়া উ আর কুমৈ খুপৈ দোলানি ন কথাঙ্গি খনা ফাইফু আবো ন তাবুক সঙ্গনই সালাইমা তংলাইমানি তা
2: তবক হরনি সলাইবা তাবুক ও ফলা কথার মানাইছে দেব সহদুম কতর হুনি সালাইবলাস
3: আঙ্গো মিয়া ন আতমসা খনাই ফাইও ছয়দম কতর খাই কত নহনে সালাই টংলাই বিপাং হাতে বরিমা খরকসা কিসা ফানো ইয়াকুং ইয়াক মানিয়া থঙ্গার বেশিবা বেশি দলাই টংলাই সে তলাঙ্গি থাং থাকাই ন হামি ফাইকে হনলাস
0: নর খা মানে আব সৈন্য দো হাইকে আংব কনাকা আব আসল দোষ দুগিয়াকু হাতি বারসা সঙ্গে ককসেই
3: হাইন দাদা ফলা কথার মারমাব হাতি বারসা বারনে সঙ্গে ককসি
2: অবরা নরক তামো হনবাই ফলা কথার মান থানি না থাংলাই মা জাখা
0: নরলে তামো ওয়ানস লাইখেবা হাইলা
1: জংকে তাবু ফলা কথার মান থানি ন থাংলাই সিন হনে ওয়ানস লাই মা তংমানি দাবলাই
0: জংব আ কং ন ওয়ানস লাই যাক হাইকেবা ওয়ানস লাই মানি থানসা নং খাবলাসা
3: হাই মাস্টার দেবলাসা
1: ও কুলুঙ্কা মাস্টার ফাজি তাম বিয়াংনি ফাইমা সাবো
4: আং বুইলাই ক দাবলাদি নগসে সকং থাংরা মানি নগ কেব করেই নগ বুক চাঙিছে ইয়াং লাই ফাইছি ও
0: হাইকে মাস্টার নং চিনি নগসে বুলা থাংমানি হাইজা
4: আও হাইনো হাইপন অরব ফাইনানি হনি টংমানি নো চাসে চাখা গরং সানো চ্রপ সাকে মালাই বাইখা ককে খনা আনি নগ আবুনি জরানি কগ্রং সালাইনানি বাগৈ আং জরা খাইকা আবু ন জরা মানসাসা নরক নিব জরারক টংখাইবা আসুগি মালাই হনমানি তা
0: চাসে চাস সুকাবলা সা হাইকেবা জংব আবুনি উলো খাইন মতাইয়া থাংলাই মানলাইখা তামহিন আইলা
1: সামানি নকলাই খাতা জংব মতাইয়া থাংলাইনাখে সনি এবা তাইনি সনি রগ ফানো থাংলাই মানো তাম হন
2: চাওতা তাম চায়ং নাই সিনাই নুংগা রনি খুকনি কক হাম খনামানি বা চাও নতা
3: আঙ্গাজিনি মাস্টার খনা জরা খাইমানো বেলা খানা জরা সুকা
4: হাইকে আংলে লিয়া দাবলাই দা হাইলাং তাই বাসি সং আনি ইয়াগ জরা কিসা খসর যাক তুমি টংখাদো খানা আনি নগ জরাতেই মালাইয়ে কগ্র সালাইছিল তা দো
1: হাই তাম কিসাপন আসুকলিয়া দে মাস্টার
4: আসুকলিয়া হিসাবন ইয়াগ জরা করিখা না কারবাসিদি আং হিং রাখা দো
0: জরা নখাই তুমি তোমায় রখাই বরং লাই
2: মাস্টার বরকবা হাই নি নাংতা
1: ছি বাসই বেবাক মাস্টার ইয়া ফেলাই অমর অখে ছয় ছয় মাস্টার হাইকে চুংব সনি তাইনি সনি রগ ফানো থাংলাইছে তাম হন
0: হাই নাংলাইছিনাইতা হাইকে ফাইদিকাই জংব বাসা লাগিয়াছিনে
2: আও হাইকে আসন ককটা কুই হাইলাং তে কুইনি বিহে
3: ককটো হাই নংলাইছিনাই তামসনক কিসাবন হাবলাইলিয়া দিব
1: আবো নতা তামাব হাই ফাইমা মাংসা
0: অংনাই জরাও খাই বেব্বাং নংনাই অংখা আসন কক
2: হাইকে খনা আর মাস্টারনি নগ মা লাইছিনে তা
3: দ ককে বাসাই

0: খুং কাহাম বেবাক নন হাইকে কক চেঙি মালাই খাবলা না
1: মাংখা চেসি চেংসিদি মাস্টার
0: পুইলান ফুং কচাংনি বেবাক নন খা কাহাম তাই খুলুমু ইয়াফারই কক চেংলাইছি নাই আং পুইলান নরক নি থানি ও সেকান খানা নাগ্রানাই দাবুনি জরাও নরক সালাইমানি মতাই বাসাও হায়াকাইবা ফলা কথার মানজাগো হনলাইমানি আবো বুসক জরাতেই গবই তাই পয়ত চাজাংনাই দবাসে আনজি নিনি সিমিন চেংরা সিদি
2: তাবুখাই আংসে মা সাগরা সিনে হাইদা
0: ছাদি বাসই যে নিনি বুসিমানি এবা ছাইমানমানি আবো নুন সাউই খানারগ্রাদি
2: কখাইতো মতাই সে বাসাও হনখাইতো অবো তো বেলাখান ওয়ানামা সিংসা কগ্ন হাইকে সিংতৈ সাক সাইয়া হামিয়া গলাই তোরা রকবা বড় থাঙ্গে হামন বড় থাঙ্গে জানো মাওয়ার সুলাইতা আসো না আনি কক
0: বেলাইকে হামাই বাসে আনজি ন হাইকে তাবো বাসে কালং তে কিসা সাই খানার দি
3: তাবো খে আংসে মা

0: ফাঁসি নাই
1: সাদি বাচুই তালাশি দি সাদি
0: দখে আনিব ফাঁসিং কুই আনি সালামানি হাই নতা তোমা খাইবা জংখাই পইলা টকবা খর মতাই বাসানাইনি আর যে থাঙানি হিনে টংলাই মানে আবসে তাবোখাই গরজন হাতায় সে ফলা গথার মানজা ওখা হিনে খনাও কাবা আবো তেব সয়দম হিনে খনাও হে আর থাঙানি হিনে টংলাই যাও খাতা তাবোখাই আর থাকাইছি নে হিনিব সঙ্গে টংলাইগ্রা খা অংখা আনে আসং কক
1: বেলাকে হামবাই বাসে কালংটি ন হাইকে তাবো দা হাইলাং নিসা সাগ্রা সিদি
2: আও ককতো থাইসিংগো বৈরী রক সালংবাই মানে আবরক বেবং সৈন্য টংবাইও মতাই বাসা মানে তো তাবো কতাল ক গিয়া আগে নি সিমি ন গবাং মা মতাই বাসা মানে কক রকব খাই ফাইলাই গিয়া তাবুক ব চফলাইয়া আর ইয়াখাও র আয়ঙ্গ সচর র খাই টংলাই হাইকে চং সাক সায়া দের কলাইয়ার খে সাবনি বা খি ফুলি হামন সাবনি বা সুতি ফুলি হামন মানাইলাইনাইটা আসুকি আনি কক ব আসুক নখা
1: বেলাকে হামবাই নামনি কক সাবই খানার মানে বাকে দা হাইলাং হাইকে তাবুক দাবলাই নিসা সাগ্রা সি দিখাই
3: হুম তাবুখে আমা সাশি নাই যে সানা টংমানি তো বরং সাবই কালাম বাইখ্যা আংবা তাইতাম সাশি না কক হাই আশাই দ্রব নিশি খাওয়াই ফাইমানি মতাই বা চাও দৈমা কলব যাগো সকাল কলব যাগো বুড়া সাকি নাগো দিয়ারি কারো তাই ফলা কথার মানজাগ আকরক নই ফিয়াবা যে সাহপান খা খাই নাই হামই বাসা বাই হই সালাইও আসুন আনি কক মাস্টার
1: কক রিজাক উংজাগি টংমানিলে নি আরো সত্যি ব কক নখর সেবলা সা কক রই বাবাক নতে ওইসা হামবাই ফাইদি তাবু আংনরক নতাই বাসা মানো তুই কাহামক সবাই শুক্রবই সাবই খানারসেন মতাই বাসাও হায়া খেবা মতাই কলব জাগ এবার ফলা কথার মানজগ হনমারক সই সিনাই রকনি ককটি খাই আবব ডাল কাইসা বেমারসে হনজাগো সই সিনাই রকনি কক বাই বন হনজাগ হিস্টিরিয়া তাই সিজু থ্রেনিয়া বেমার আবনি বিসিঙ্গ কিসাসক মেনিয়াক জিপ্রেসি বেমার ব হনজাগো অ বেমার মানজাঙ্গাই রকমখা জেসানো তৈ ওয়ানমা হাপসুখাই তাই জেসা মুসা বখা নাংসুখাই এবার খাওয়া হাপসুখাই বখানা সই খাইনারগে মানিয়াঙ্গু আফ্রু অ বরক সাক সাক বিনি লগে ও কে বফানো গ্রী হাই অংজাগৈ সাইসুং সাকাইসা হাই মা টংজাগো আবো বাই বিনি বখা মিলিং মালাঙ্গৈ ক কবরক সাজাকতে ইংটা জরা জরাব বেলাইখে জলি জাংমারক ব নুকজাগো আবোনন সংখে মতাই মানজাকা হাইয়া কেবা ফলা কথার মানজাকা হলায়তা
3: হাইকে মাস্টার বুইরক বাক্সা আবহাই মতাই বাসা থানি এবা ফলা কথার মানজাক থানি থাঙ্গই হামজাগি ফাইনাই রকব টংবাই বেলাসা
1: টঙ্গো অমহাই রকব টঙ্গো অবনন আং সানাই হিনিয়াই ওয়ানসগো দাবলাই আং তাবো কাহামকে স্রাই স্রাইকে নরঙ সাবি খানার ওয়ান বরিমা খরকচা সারিক নি তৈ খগৈ গলা খেবৈ ফাইমানি জরাও আচুমসা ইয়াকুং ইয়াক গলৈজাগৈ বখরক মিহিনজাগৈ গলাইনা নাইখে বিবি বাহান দদ্রখে গবাগৈ রংখা আফ্রুকে আচরাই খরাং বা খরাংয়া খলাইনাই জিরিগৈ টংখা আং ফাইকা হনৈনাই অচাই এবা রোজারক খাসি খাবরুম অংলাইখ্যা বনতৈ তাম কক সাজাগিয়া টংখা আফ্রুনি সিমিসে আমচনি বড়রক বন মতাই কলব জাগো ইয়া খাবা মতাই কলব জাকা হনৈনাই আওয়াই খাইলাইও পয়ত জানাই রক খরকচা খরকচো হামুই বাসাকা আফ্রু ফিয়াবা অবখে খেমবাই জরাবাই গথক মানিসে জাগো বন আর্গুমেন্ট গরং আবা ফিলোসফা রকনি ককথাই কক বাই হিংকে পুস হক আর্গু প্রপ্টার হক হনৈনাই হনজাগো বন সবাই সানানি থাঙ্কা হিংকে তালবুথাই মুনসগি ক্রাইনানি নাই টংমানি জরাও তখাব বাউই রেফাইমানি জরা হিংকেবা তখা বাউইসে তালবুথাই

এতক্ষণ শুনলে ককভোরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। অনলাইন মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ব্রিক্স দেশগুলি দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গের সশক্ত সাখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করল। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল আজ সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কে জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট এবং শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা এবং তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা DPDP আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা এবং সচেতনতা বাড়াতে সরকারি তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলেও লোকসভায় জানিয়েছেন মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জাকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল,

0: সরকারের পক্ষ থেকে মেয়েটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। পাসপোর্ট সেবা কেন্দ্র নেই এমন লোকসভা কেন্দ্রগুলিতে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর পেমনা স্বামী চন্দ্রশেখর জানান, বিদেশ মন্ত্রক এবং ডাক বিভাগে যৌথ উদ্যোগে কেন্দ্রগুলি তৈরি হচ্ছে। তিনি জানান, দেশের 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে বর্তমানে 515টি কেন্দ্রে অন্তত একটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। এর মধ্যে 93টি পূর্ণাঙ্গ কেন্দ্র এবং 456টি পোস্ট অফিস নির্ভর সেবা কেন্দ্র। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, যে কোনো জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে ডিজিকম সেন্টার 24 ঘন্টা কাজ করছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং বেআইনি দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে এক পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে একথা জানান। তিনি জোর দিয়ে বলেন, 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। সংবিধানের 370 ও 35 এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের আজ 7 বছর পূর্ণ হল। এ উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা বলেন,
1: আজ কে দিন 2019 में 370 को निरस्त किया गया और हम सब जानते हैं कि जिस ऊंचाइयों की तरफ आज जम्मू कश्मीर अग्रसर है वो अपने आप में दर्शाता है कि 370 हमारे ऊपर एक कलंक था वो हट गया है। हमारी मातृशक्ति जिसकी शादी हमारे प्रदेश के बाहर होती थी उनका हक जो था वो छिन जाता था, उनके प्रॉपर्टी राइट्स जो थे वो चले जाते थे। वाल्मीकि समाज के लोग, गोरखा समाज के लोग 370 हटने के बाद उनको उनका हक मिला है।
0: তামিলনাড়ু বিধানসভায় আগামীকাল 2026-27 অর্থবর্ষের সংশোধিত কৃষি বাজেট পেশ করবেন রাজ্য কৃষিমন্ত্রী আর বিনোদ। তার আগে আজ বিধানসভায় টিভিকে সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এন মারি উইলসন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। ভারতের সভাপতিত্বে দুদিনের এই বৈঠকের আয়োজন করে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ডিওপিটির সচিব রচনা শাহ দুর্নীতির বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সততাই সুশাসন এবং সুস্থায়ী উন্নয়নের মূল ভিত্তি। বৈঠকে ভারতের প্রস্তাবিত ব্রিক্স নেটওয়ার্ক অব ল এনফোর্সমেন্ট প্র্যাকটিশনার্স গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছে সদস্য দেশগুলি। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে। বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থানকে ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে।
2: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments as well as the outlook, the MPC decided unanimously to keep the policy repo rate unchanged at 5.25%.
0: Shri Malhotra bolen, orthobochorer prothom troimashike orthonitik protashar cheye bhalo korai kendriyo bank 2026-27 saler jonno prokrito GDP briddhir purvabhas songshodhon kore 6.7% nirdharon koreche. গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সাক্ষী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার অনুষ্ঠানে সূচনা করে বলেন,
3: পশ্চিম বঙ্গালে আমাদের দেশকে সামাজিক জাগরণ

0: शिक्षा, साहित्य, कला और महिला नेतृत्व की बहुत बड़ी समृद्ध परंपरा दी है। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।
1: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের আজ মিশ্র ফলাফল। মহিলাদের সিঙ্গলসে ভারতের সাতজন খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন, তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের ছজন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমল খারাপ, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রেয়াংস বালি শেট্টি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িও কল্পনা দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রংখা লোকসভাও তিনি ব্যাংকার্স বুকস এভিডেন্ট বিল নৈশায় নৈচিত পাশংখা হাস্তে বেবা পঞ্চায়েত খকা একাকজা খালাইনা বাকে কবকমুনা রাখা হাস্তেপা ইন্দ্র সেনা রেড্ডি নালো ফেকমুং কার্য ত্রিপুরা সুনাম তিসানাও নাইকল ফাংনি বেবাক বেরামো তাইব কঠাওই সাকথারি সামু তাংনা নাংনাই হানি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও তালনি সিনি সালমারি নিসিমি চুকু সালমারি জড়া ও দ্বীপুরা হাস্তে বেরেমনি সুব্রত মুখার্জি কাপ উমর চি সিনি বিসিনি ফুটবল বাতাইলেমু সংসদ জাগানো লোকসভাও তিনি ব্যাংকার্স বুকস এভিডেন্ট বিল নৈশায় নিশিদ পাশংখা অ বিল নতিশাখা কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমন অ বিল নাহার মুখা তাবুনি ব্যাংকিং সেপনি মুসুমা সুপংনাও ক্যারংনি সেপ সাবন কতাল খাইম আবুন কারিব রাজ্যসভাও তিনি পাশংখা সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি সুনাম ফিরমুং বিল নৈশায় নিশিদ খরসা থাইকলায় অ বিল থাকায় টাংসালো লোকসভাও পাশংমানি সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি ক্যারং 1956 সুনাম ফিরমুং খলায় সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি খড়ক থামচি থামনি বাংরুই খড়ক থামচি স্নি খলাইনা নাহারে তিসা জাগমা অ বিল সংসদনি বাবাইনি খতলনা পাশংখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সাকা সংবিধানী থামরা সিনিচি রায়দাতাই থামচি বা এ রসামানি ওল থানাই বিশি সিনি ও জম্মু তাই কাশ্মীর তাই লাডাখ সংসার জাগনাই খুরসা জাগনাই সুলাইমু ফাইকা হদালামনি বিশিংটি বসাকা ও জরানি বিশিং বেখ্রেমনি কবাংমা হামগ্রাই খাতাই রং সা খামনি স্যাপসাপ সুনাম খরনি লগি থংমনি দিখল কতাল কতাল স্যাপসাপ আচাইখ্যা বতাই বসাকা বরিতাই থাংলা সুঠগিয়া আমচাইনি বসং খবি জেরক সই সংবিধানে মানথানি সেপলা জাগৈ তংমানি তাবু বরক সই মান বান্তা মানৈ রাগৈ তংখা মেডিকেল পড়ে রোগনি তাকলাই নিট ইউজি কাউন্সিলিং পুইলা বেরামনি রেজিস্ট্রেশন সামগ্রী নিশিমি চেঙ্খা অব ও তালনি সালচিনি সালমারি জরা টঙ্গানো মুসংলাই রক্ষানা নিশিমি সালচি থাম আগস্টনি ফুং দামচিসা জরা বরংনি মুসংমানি লিস্ট এবার চয়েস ফিলিং সাকলাই মানানো পুইলা রাউন্ডনি আসুকথাই বাগনানি সামু সালচি থাম আগস্ট নিশিমি সালচি দক আগস্ট জরা চলিবানো আবুনি অংখারি সাকলাই জাগানো সালচি স্নি আগস্ট আবুনি ওল সৃঙ্গনাই রক সালচি চার আগস্ট নিশিমি নৈচি নৈ আগস্টনি বিশিং গরংজা গরং মথাও রিপোর্ট খাইনা নাংনাই আবুনি ওল আগস্টনি সাল নৈচি থাম সৃঙ্গনাই রকনি ককথুম আমজগী নাইজাগানো হাস্তেনি বেবাক পঞ্চায়েত খকা একাকজাক খাইনা কবক মুনা রেখা হাস্তেপা ইন্দ্র সেনা রেড্ডি নালো আগত্রা প্রগা ভবন তিনি টিভি মুক্ত ভারত অভিযান সামংবুতাংনি বখাগ সংসারজাক হজাক মং সামংবুতাংনি চেঙ্গে হাস্তেপা সাকা খকা ব্যামার নতুই জবাক খাইনাও সা খামনি রায়দা সিমিয়া বেবাক লোকরংনি সাক থানমংবাই অ সামংবুতাঙ্গ বুসকাঙ্গই মা ফাইনাই অ সামংবুতাংনি নাহার মংখা খকা ব্যামার ন সাইনানি দাঁতি ব্যামার সিনিনানি তাং সামুঙ্গ গদাল জাগরগ্ন সা খামনি তাইব কাহাম সেবরানানি পান্ডব হাস্তেপা টিভি মুক্ত ভারত অভিযান অ্যাপ না চেঙ্গেরেখা আবনকারী নিক্ষয় মিত্র নিপকো নেটফি হেপাটাইটিস।

ফাউন্ডেশন অব ত্রিপুরা ন বরং ইয়াফার জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্র নি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমানে আপডেট মানার বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই দিয়ে হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাই দিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্তমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গান ফেকমং কার্য ত্রিপুরা সুনামতি সানাও নাইকল ফাংনি বেবাক বেরমতাই বকথাওই সাকথারি সামুং তাংনা নাংনাই হনি সাকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি তাংন কতর তাস মনিটরিং সিস্টেমনি কগলাম সালাইমাও ব কগ্ন সাকা ব সাকা নাংকে তাই ব আলাই দেখে তাস ফোর্স সুনামী ড্রাগস তাই রায়দা গরি সামুং ন কেবেঙ্গে ইয়াপরি রমনাই রংনক রংন কতর গানানি আমচাই তাই সামুং সিদ্রা গবাং আমচাই রংন সায়ে পুলিশ রংনি নাইসমু তাই মরুক বাংরনা নাংনাই অ বাবায় মন্ত্রী অক্রা জিবি সাকাম নকনি আমসাই ন রায়দা গরি সামুং একাকজাক খাইনাও সিসি টিভি নি সেভ বাই নাইকনানি তাই একবারা পুলিশ মরুকমাও তনিনানি সাকা ফান বক্সিনকা বেড়াইকি হামকারায় সরাই সরাই টংখরনি সাকা ফান বক্সিনী মন্ত্রী অগ্রা সাকা ছবিমোড়া অনুকুটি ডম্বর নির্মহল খবই হাস্তনি বেবাক বেড়াইকি থাইন সরাই সরাই তাই নাইথ খাই তনিনানি বসকাং চুকু সালমারিনি সিমি চিসিনী সালমারি জরা সংসার জাগনা থাঙ্গি তংমা হর ঘর তিরঙ্গা সামুং বুতং তাই বন্দে মাতরমনি ফিল সারা বাচি বিশি পুমা পালাইমানো রোগী সংসার জাগনা থাঙ্গি তংমা জুদা জুদা সামুং বুতং চা সারনাব মন্ত্রী অগ্রা হাঙ্ক নাইকল ফাংন বেবাক বেরেমনি যুগালিমু নাহারনা দাগিখা বসাকা অ তালনি চিসা সালমারি নুইমাও হাস্তে বেরেমনি পান্দা বুবাক সংসার জাগানো তাই অবসং সামুং বুতাঙ্গ বেবাক বেরেমনি লোকরগনে মান যোগ মুম্বাই চাসারি তিসানা কবক মুং নারেখা রংনি বাবৈনতী মন্ত্রী অক্র সাকা হাফাংনি রংনক রগনি হামগ্রায় হাফাং আলাই দেখে নামা ইয়াপ্রি নাহারকা ব হাঙ্কর নাইকল ফাং সংন রংনক বেড়াইমাতাই বকরা খলাইনা দাগিখা কগলাম সালাইমাও মন্ত্রী অক্র হাস্তিনি লামা চিং ফেরাং তাই তৈনি সেপ রুমাও টাবুকনি টং হালকনতী সবাই শুক্রবী সাইমানী নাহারকা বর্ষাকা জুদা জুদা নাইখুনি বিশিং কথা লাইমুনি বিশিংতে ডাকতে জংজাল একাগ্রনা নাংনাই জল জীবন মিশনী বিশিং তাবুক ব্যাপাক রাও চারচিবনী সিমি চারচি দক সামুং পাইজাক হই খুরজাউই মন্ত্রী অক্রা তাই পাশুগিয়া সামুং রকন দাতি পাইরনা দাগিমুং রেখা কয়লা শহর বীরখুম খোলা চল খাইনানি সামুং বুতং তৈব অফিসার রকনি থানে শুক্রবৈ ককথম সাইমানী নাহারকা হাস্তে হাপনি নাহার মঙ্কা হাস্তেও কুসুক রংমথারকনি হামক্রাইনি বিশিংতে হায়ুং বেরাম কাহামকুক খাইনাই হই সাকা কুসুক রংমন্ত্রী কিশোর বর্মন তিনি আগরতলা হাফাংনে নারয় টংথাইনগ উচ্চ শিখা সংলাপ পান্ডাব ব অকংন সাকা ব সাকা নৈসাই থামচি বিশিনী বিশিং হাস্তিনী কুসুক রংমাথারুনি বিশিং রাও বাচি আসুকথাই বাংরুনানি নাহারমু নাহার জাগি তঙ্গু কেন্দ্র হাফাংনি শিখলাতাই থং নাইখংনি বিশিং মাই ভারতনি চেতনবাই তাই উদ্ভাবনী হদা মথানী সেববাই তিনি কয়লা শহর সংসারজাকা হামজাজাক ভারতনি বাকি ফেকমুং কার্যক শিখলা কুচুক বেরেমনি পান্ডা কয়লা শহর শ্রীরামপুরনি সূর্যমণি মেমোরিয়াল রেমচিনী রংনগ সংসারজা ও পান্ডানু চেঙ্গিরেখা অনুকুতি জেলা পরিষদনি কাসকু অকরা অমলেন্দু দাস পান্ডাব মানজাকা কয়লা শহর পৌর পরিষদনি চেয়ারপার্সন চপলা রানী দেবরায় মাই ভারতনি হাঙ্কনি শিখলা অফিসার মহেন্দ্র নায়েল রংনক রিফরংনাই অরিন্দম সরকার আকর্ষণ সেন্টার ফর ইন্টারনাল সিকিউরিটি এনালাইসিস 21 সেক্টর আসাম রাইফেলস ত্রিপুরা রং নৌইংনি কথাজাক চেতনবাই তিনি নর্থ ইস্টার্ন রিজনাল ডাইলগ অন ইন্টারনাল সিকিউরিটি নি পান্ডা সংসার জাকা ও পান্ডো নাইমথাংচেরি নাইগরং তাই রং গরং রক ত্রিপুরানি নাইমথাং হামগ্রাই তাই হা থং গরং রকনি টং হালকনতি কগলাম সালাগিয়া কামু নাইকুনি চেতনবাই তাই হোকবার নাইকুনি চুবাচুবাই তিনি সিমি বামুটিয়া ব্লকনি বেরিমোড়া কমিউনিটি হল হোকবার খাইনে রকনি থানি ছয় রংমারি বাই মাই পাইনা চেঙ্গজাখা আবো টঙ্গানো অতালনি সিনি সালমারি জরা অতালনি সিনি সালমারিনি সিমি চুকু সালমারি জরা উদয়পুর হাস্তে বেরমনি সুব্রত মুখার্জি কাপ উমরচি সিনি বিশিনী

ফুটবল বাতিল এবং সংসার জাগানো গুমতি হাংকরনি স্পোর্টস অফিসার বিশাল সাহা ককটুমা থমনারিংনি ঠুমা অ কংন সাকা হাস্তিনি কাইচার হাংকর অ বাতিল এমা ও মানজাগান বসকাং দামনিচি বিরিয় সালথাং সিপাহী জলা গুমতি হাংকর গবাং বাতি ওয়াই মানু হনে হজমু রেখা নবরতিবার নাইখং আবনে কারিব তাই কুবনে হাংকর গব বাতি ওয়াই মানু হনে হজমু রেখা খনা সালনি সাকানি তুমারি 33 ডিগ্রি তাই খামানি নিচিচিনি ডিগ্রি সেলসিয়াস নি গানিগিনি টঙ্গান তিনি সালনি সাকানি তুমারি তমানি 34.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিচিদক 0.2 ডিগ্রি সেলসিয়াস শারিক দাম বা তামুই সতি 33 জলা বাতি বাখা চি 3.2 মিলিমিটার কক্তমা পাইনাস গান কক্তমা বুবাগু তেবেসা লোকসভা তিনি ব্যাংকার্স বুক এভিডেন্ট বিল নিশাই নিশ্চিত পাশঙ্কা হাস্তিনি ব্যাপক পঞ্চায়েত খকা একাকজা খেলাইনা বাকে কবমুনা রেখা হাস্তে পাই ইন্দ্র সেনা রেড্ডি নালু ফ্যাকমু কার্য ত্রিপুরা সুনাম তিসানাও নাইকল ফাংনি ব্যাপক বেরমতাই বক ঠাও সাকথারি সামু টানা নামাই হিনি সাকা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা ককতুমা তিনি নিবাগে অরণ্য পাখ্যা ওরনি ককতুমা আওয়াইঙ্গানা খনা ফুং দামসিনী সতী ব্রিজিওয়া

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুরাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাদের প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1447 এ কল করুন।

আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের সবকটি পঞ্চায়েতকে যক্ষ্মামুক্ত করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। লোকসভায় ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 ও রাজ্যসভায় সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ। উদয়পুরে আগামী 7 আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 ফুটবলের আসর। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে যক্ষ্মামুক্ত করার আহ্বান জানিয়েছেন। আগরতলার প্রজ্ঞা ভবনে আজ টিপিমুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল বলেন, যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াই কেবল একটি চিকিৎসাগত চ্যালেঞ্জ নয়, এটি সবার সম্মিলিত ইচ্ছা, প্রতিটি নাগরিকের কল্যাণে অবিচল থাকার অঙ্গীকার। এই অভিযানের মূল লক্ষ্য হল যক্ষ্মা রোগীদের শনাক্তকরণ আরও বাড়ানো, দ্রুত রোগ নির্ণয় করা, ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা আরও উন্নত করা। অনুষ্ঠানে রাজ্যপাল টিবিমুক্ত ভারত অভিযান অ্যাপের সূচনা করেন। তিনি কয়েকজন যক্ষ্মা রোগীর হাতে আনুষ্ঠানিকভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন। তাছাড়া নিক্ষয় মিত্র, নিপকো, নেটফি, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সম্মাননা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে। আজ সচিবালয়ে টাস্ক মনিটরিং সিস্টেমের

বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে ড্রাগস ও অপরাধের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। স্কুল কলেজ সংলগ্ন এলাকা এবং অপরাধ প্রবণ স্থানগুলিতে পুলিশি নজরদারি ও টহল আরও জোরদার করতে হবে। এই প্রসঙ্গে তিনি জিবি হাসপাতাল এলাকাকে অপরাধমুক্ত রাখতে সিসিটিভির মাধ্যমে সর্বক্ষণ নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পর্যটন শিল্পের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ছবিমুড়া, ঊনকোটি, ডুম্বুর, নির্মহল সহ রাজ্যের সব পর্যটন কেন্দ্রকে সর্বদা পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে হবে। আগামী 9-17 আগস্ট অনুষ্ঠিতব্য হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি জানান, আগামী 11 আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদে রাজ্যস্তরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই জাতীয় কর্মসূচিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল করে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রের প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বিদ্যালয়গুলির উন্নয়নে সরকার বিশেষ

বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি জানান, আগামী 11ই আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদে রাজ্যস্তরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই জাতীয় কর্মসূচিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল করে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রের প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বিদ্যালয়গুলির উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। তিনি জেলা শাসকদের বিদ্যালয় পরিদর্শন আরও জোরদার করার নির্দেশ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। জল জীবন মিশনের আওতায় বর্তমানে প্রায় 85-86% কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। শহর বিমানবন্দর চালুর অগ্রগতি সম্পর্কেও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন মুখ্যমন্ত্রী। খাদ্য দপ্তরের উদ্যোগে ও কৃষি দপ্তরের সহযোগিতায় আজ থেকে বামুটিয়া ব্লকের বেরিমুড়া কমিউনিটি হলে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে 7ই আগস্ট পর্যন্ত। প্রতি কুইন্টাল 2,369 টাকা দরে 160 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কেনা হবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ। আজ আগরতলায় সরকারি অতিথিশালায় উচ্চশিক্ষা সংলাপ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আগামী 2030 সালের মধ্যে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 50% আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেন্টার ফর ইন্টারনাল সিকিউরিটি অ্যানালাইসিস 21 সেক্টর আসাম রাইফেলস এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ নর্থ ইস্টার্ন রিজিওনাল ডায়ালগ অন ইন্টারনাল সিকিউরিটির প্রাক অনুষ্ঠান আয়োজিত হয়। এই সম্মেলনে নিরাপত্তা বিশেষজ্ঞ, গবেষক এবং শিক্ষাবিদরা ত্রিপুরার নিরাপত্তা উন্নয়ন এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। লোকসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হল। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বিলের লক্ষ্য হল বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। এছাড়াও রাজ্যসভায় আজ পাশ হল সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026। উল্লেখ্য, বিলটি গত সোমবার লোকসভায় পাশ হয়েছিল। মূলত সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা আইন 1956 সংশোধন করে সুপ্রিম কোর্টে মোট বিচারপতি 33 থেকে বাড়িয়ে 37 করার লক্ষ্যে এই বিলটি সংসদের উভয় কক্ষে পাশ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধানের 370 ধারা ও 35A প্রত্যাহারের পর গত 7 বছরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্যোগ এবং খেলাধুলার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ যারা দীর্ঘদিন মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, তারা এখন পূর্ণ অধিকার পেয়ে ক্ষমতায়িত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে ও উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আজ কৈলাসহরে অনুষ্ঠিত হয় বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা শীর্ষক কার্যক্রম। কৈলাসহরের শ্রীরামপুর স্থিত সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন 9টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমবেত শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, মাই ভারতের জেলা যুব আধিকারিক মহেন্দ্র নায়েল, বিদ্যালয়ের অধ্যক্ষ অরিন্দম সরকার প্রমুখ। ডাক্তারি পড়ুয়াদের এই বছরের নিট ইউজি কাউন্সিলিংয়ের প্রথম পর্বের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। চলবে 12ই আগস্ট দুপুর 3টা পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে ওই দিন সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13ই আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে 17ই আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের 18ই আগস্ট থেকে 22ই আগস্টের মধ্যে সংশ্লিষ্ট

প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23 আগস্ট পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে। উদয়পুরে আগামী 7 আগস্ট থেকে 9 আগস্ট রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 ফুটবলের আসর শুরু হবে। গোমতী জেলার স্পোর্টস অফিসার বিশাল সাহা আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। রাজ্যের 8টি জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় উষাবাজারের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ 5-1 গোলে কমলপুরের ডিআর ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের ব্রেজিয়া দেববর্মা হ্যাট্রিক করেন। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা ও গোমতী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 13.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের সব পঞ্চায়েতকে যক্ষামুক্ত করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। লোকসভায় ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 ও রাজ্যসভায় সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ। উদয়পুরে আগামী 7 আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 17 ফুটবলের আসর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিজান এআইআর অ্যাপে।

0: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কি।

এতক্ষণ শুনলেন আধুনিক বাংলা গান শিল্পী ছিলেন রূপঙ্কর। আকাশ মানে কৈলা সাহুদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলা হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠানে। এবারে প্রথম শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভারতী চট্টোপাধ্যায়।

রকমারি বাংলা হিন্দি মিশ্র গানের অনুষ্ঠানে এবারে শুনুন হিন্দি ছবির গান। ছবি আজ কি শাহেনশা, গেয়েছেন আলকা ইয়াগনিক ও সহশিল্পীরা।

0: এতক্ষণ শুনলেন অনুরাধা পারওয়াল এবং বাপ্পি লাহিড়ির দ্বৈত কণ্ঠে হিন্দি ছবি আজ কি সাহেনশা থেকে নেওয়া গান। রকুমারি বাংলা হিন্দি নানান স্বাদের গানের অনুষ্ঠান এখানে শেষ হল। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: The headlines. Parliament passes bill increasing the strength of Supreme Court judges to 37. Lok Sabha clears legislation giving legal recognition to digital banking records. Meta CEO Mark Zuckerberg apologizes to Government of India over child abuse material, deepfake content and platform lapses. Nation marks 7 years of abrogation of Articles 370 and 35A. Prime Minister Narendra Modi says constitutional changes ushered in

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি লোকগীতির অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন সুমিত্রা রায়ের কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী গোলা শহর এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন ইমন রাগে খেয়াল, শিল্পী উস্তাদ রশিদ খান।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় অনুমোদন পেয়েছে।

হচ্ছে। মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ।

0: মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: ন্যায়পালিকাকে বাড়তে কার্যভার, ন্যায়িক বিষয়কে বদলতে প্রকৃতি, উভরতে কনস্টিটিউশনাল লিগাল ইন্টারপ্রিটেশন কে নয়ে সওয়ালোঁ কো ধ্যান মে রখকর মাননীয় সুপ্রিম কোর্ট মে ন্যায়াধীশোঁ কি সংখ্যা বড়ানা এক সময় কি মাঙ্গ ও সময়ানুকূল সুধার ভি হে, জিসমে সাংবিধানিক পীঠোঁ কে অধিক গঠন কি আবশ্যকতা ভি এক প্রমুখ পহলু হে।
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছেন। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। সাংবাদিক ও তাদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প JWS চালু রেখেছে বলে আজ লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। তিনি জানান, 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষের মধ্যে 456 জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে 19,41,00,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা DPDP আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলে লোকসভায় জানান মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকেরবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে মেটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। এই ভুলের জন্য মেটা দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছে। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তিনি জানান, এ পর্যন্ত আটকে পড়া 4,000-এর বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিজেপি ঝাড়খণ্ডের JPSC ও JSSC পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা প্রতিবাদ আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নীরব কেন, সেই প্রশ্ন তুলেছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, তাঁর দল রাজ্যে ক্ষমতাসীন জোটের অংশ হওয়ায় রাহুল এই নিয়ে একটি কথাও বলছেন না।
2: जो बच्चे आज राहुल जी के साथ थे उन्हें मैं बहुत प्यार से कहना चाहूंगा कि निडर रहना।

0: बिल्कुल आप घबराना मत, हम विश्व की सबसे बड़ी पॉलिटिकल पार्टी हो सकते हैं, हम सब पार्टीज हो सकते हैं, मगर आप हमारे हैं, प्रधानमंत्री आपके हैं, हम सब आपके साथ हैं। हम ऑपोजिशन की और राहुल गांधी की झूठी नैरेटिव यहां एक्सपोज करना चाहते हैं।
1: खबर सुनछेन आकाशवाणी कोलकाता केंद्र থেকে। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সংবিধানের মূল চেতনার সাথে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে 370 ধারা শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তার সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। সংবিধানের 370 ও 35 এর এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের আজ 7 বছর পূর্ণ হওয়া উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। এদিকে সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা 370 অনুচ্ছেদ বাতিলকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণদীপ জয়সওয়াল আজ স্পষ্টভাবে জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, 2019 এর 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখিয়েছে।
2: पश्चिम बंगाल ने हमारे देश को सामाजिक जागरण, शिक्षा, साहित्य, कला और महिला नेतृत्व की बहुत बड़ी समृद्ध परंपरा दी है। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।
1: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ইসারানি বারুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। এদিকে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে জয় পেয়েছেন অবাছাই ভারতীয় জুটি কৃষ্ণপ্রসাদ গারাগা এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায়। তবে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতের 6 জন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় অনুমোদন পেয়েছে। মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ মেটার বিভিন্ন ত্রুটির জন্য ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শ্রেলি করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন নজরুল গীতি, শিল্পী মলিনা রুদ্র।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি, শিল্পী ছিলেন মলিনা রুদ্র। আকাশবাণী গোলা শহর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রেলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশ বাণীকলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল ছয়ই আগস্ট বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ভোর 6:02 অমৃতবাণীতে শুনবেন গুরু গ্রন্থ সাহেবের রচনা থেকে পাঠ। 6:07 দেশাত্মবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা বিভিন্ন শিল্পের কণ্ঠে। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে।

করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 শুনবেন ইংলিশ নিউজ বুলেটিন। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 শুনবেন সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান শব্দসুর। 12:30 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা দেশাত্মবোধক গান। বেলা 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছোটদের ছড়ার গান। 2:30 শুনবেন মনসা মঙ্গল গান পর্ব লোহার বাসুর পরিবেশনায় প্রতাপ চন্দ্র নম এবং সহশিল্পীরা। বেলা 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থিতে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং কিষাণ বাণীতে রয়েছে কৃষি আলোচনা। 6:30 শুনবেন মনসা মঙ্গল গান পর্ব বিপুলার বিবাহ পরিবেশনায় জয়লক্ষ্মী দাস এবং সহশিল্পীরা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরিক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরিক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভব। 8:30 রকুমারী বাংলা গানে বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন ভজন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কোলা শহর আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 45 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।